লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ফরামিত ফকেব চকসি রেডিও কার্জু কেদ আনারা দফান নেলি দহমিং লেংপি কারদম নাম্পা জিরিকসি পিনি চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনিগলু পিনি চিটি নিফাই ক্রেফ দুর্মিয়ারনি জাইমেকে ব্যাং লাগে এফ এম বেনালং মেঘহার্জ ফারুসিরা তকবর সিরকেপ লাপেন নিউজ অনিয়ার এপ আলং বেন্টা নালিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে ডেং ব্যাং আমেন টেকনিশিয়ান অন ডিউটি প্রশান্তা রংহ্যাং ব্রডকাস্ট অ্যাসিস্টেন্ট আসাইকে ক্লেম ব্যাং জুমিকা ফ্যাংচোপি

লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রক প্ল্যাংট্যাংলো পিনি কপি পিয়া যায় মেক্সি কিচেং সিয়া ট্রান্সমিশন লং কপার জুজিমা চেথান মেক্সি না পরফাই ট্রক রামিনিত কে বাপর কাং দুকার দমালু না যায় মেকাং ডেঙা লং পেন আসনা সোনা লুন আর জুই লং জি পরফাই ট্রক রামিনিত থম কে ব্রা ফর নেলি কচিনিয়ালাম থে আজাই মেগাং ডেঙা লংপেন জয়রাম ফাংচু পেনলাম জির আর জুই লংজি পরফাই থ্রগ্রামী থম কেবা সির কেবাপর পিনিয়েসার লামথে আর জুই লংজি পরফাই থ্রগ্রামী ফ্লি কেবাপর কার্বি লুনবারী মাজাই মেগাং ডেঙা লং আসনা সোনা লুন আর জুই লংজি পরফাই থ্রক সিএ পর দিল্লি পেন কাপাচে ট্যাক হিন্দিয়ালাম পেন বীরতা আর জুই লংজি লাপেন পরফাই থ্রক সি রামিনিত ফ প্লেং ঠুলোতে দিল্লি পেন কাপাচে ট্যাগ থু ইংলিশ আলাম বেন বীরতা আর জুই লংজি পরফাই থ্রক সি রামিনিত কেবাপর জুটাং আহার চিয়া যায় মেগাং ডেঙালং হিজু ফান কে হ্যাং কেপ্লাং আলুন মহেন্দ্রা ইংটি রাজেন্টি মুং আতুম পেন কিলুন আর জুই লংজি পরফাই থ্রক সি রামিনিত ফ্লি কেবাপর লুন চেতোয়া যায় মেগাং ডেঙালং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই নারকেপ প্লেংলোতে দিল্লি বেন কাপাচে ট্যাগ সমাচার প্রভাত হিন্দিয়ালাম বেন বীরতা আর জুই লংজি পরফাই নারকেব রামিগ্রে ফ প্লেংলোতে দিল্লি বেন কাপাচে ট্যাগ মর্নিং নিউজ ইংলিশ আলাম বেন বীরতা আর জুই লংজি পরফাই নারকেব রামি থমকে প্লেংলোতে কার্বি লিরমিয়ালুন আজাই মেগাং ডেঙালং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই সিরকে প্লেংলোতে গুয়াহাটি পেন কাপাচে ট্যাগ পোয়ার আঞ্চলিক বাতরি আসামিস আলাম বেন বীরতা আর জুই লংজি পরফাই সিরকেব রামিগ্রে ফ প্লেংলোতে হিন্দি লামার জানালুন আজাই মেগাং ডেঙালং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই সিরকেব রামিল পি কেবরা ফ প্লেংলোতে ইংলিশ আলুন আজাই মেগাং ডেঙালং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই কেব রামিগ্রে ফ প্লেংলোতে পিনিয়ালাম জির আজাই মেগাং ডেঙালং পেন আই সিটি আফুথাক হুনালি তেরন পি পেন লামজির আর জুই লংজি পরফাই কেবরা মিনিট থম কেব প্লেংলোতে আসামিস লামার জানালুন আজাই মেগাং ডেঙালং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই ক্রি সি প্লেংলোতে সোয়ার লোয়া সিয়ংটং আজাই মেগ আং ডেঙালং পেন রুবলিন ক্রোপি পেনহুট ব্যাং হুনালি তেরন পি আতুম চিঙ্কিজি থান আর জুই লংজি পরফাই ক্রি সিরামি থম কেব প্লেংলোতে উইথ ভারতী জাইমেক আর জুই লংজি পরফাই হিনী প্লেংলোতে

লাপোয়ানা পর নালিতুম পখিলা লেখে পি গেলু নালুন আর্জিক লং তানলু আদুন্ধু আর্জিক ঠু সিনাং আম্বিকা ল্যাংনিপি লাপেনারি সাংহুয়াতুম গেলু নালুন আলুনালাম থে হেমফু রানাম।

লাপোয়ানা পড়ালিতুম জয়রাম ফ্যাংচোপেন লামজির আর্জুই লংটাংলু লাকে আকাশবাণী দীপু কেনাং সৎকাপচিনিয়া লামজির আর্জুই থা আকাশবাণী দীপু জায় মেকার জুদুঞ্জি এফান আর নিবং তা আদা পরফাই থ্রক্সি রামিনিত কেপেন পরফাই সির কেপ আন লাপেন আর নিকং সাম পরফাই ফপেন পরফাই থ্রক রা চিতিম আন আকাশবাণী দীপু জায় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেনলিতুম আরজুলং ইজি লাপেন আকাশবাণী দীপু জাই মেকি দো আন কার জুদুঞ্জি এফান আদা পরফাই ফর রামিনিত ফ কেব আপর পেনাজু পরফাই কেব আন এফ এম বেনা লং পেন মেগাহার্টস ফারুই সিরা তবর সির কেব লাপেন নিউজ অনের এপ আকে রাপেনতা নালিতুম আরজুলং ইজি লাপেন আম্পার কাচিনি জি এফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নালিতুম আকাশবাণী দীপুয়ালং হুমরি দাম ইকতামে নাংলি তুম জংসি কাচুনিং রি আলুঞ্জির আর্জিং তুম পুলোতে আলম বিলম আজাই মেকালং লে হোয়াটসঅ্যাপ নাংলু ইগনুন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ ফ্লি থ্রক্সি থ্রক নারকেপ নারকেপ ফাইভি ফাইভি নারকেপ ফ রুইছুলে থটপো 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কে টক নাংজি কে লাপু হেনলো জাই মেগামেন আলম বিলম কোমাচি কে লুনমা লুনসেপি লুনসেপু আমেন আলোনালাম থে আসাপসু টকনাংজি কার্যুকাং তুং আতুম কে দো আদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাং তুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুয়ালং বাতাহিনী সিরত পার্জু চট লাকে ভোমকুরুয়ার নি আদা পরফাই নারকেব রামি থম কেব লাপেন পরফাই সিরকেব রামি থম কেব আপর কেনাং সৎ কাপচিনিয়ালাম জিরকে লাপানিক চল নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই থ্রগ্রা মি থম কেব রাসির কেব প্লেং টাংলু আদন্থু পিনিয়াসার লামথে আরজুইক সিনাং ডক রংহ্যাং আলো সাই কেপ্যাং প্লং আমি ঠেং বট চন ফ্লুট আফু ঠেং বট চন ফ্লুট মাতে কালি কালাংটা কানিং জে লাম থে কেমান ডক রংহ্যাং পু ইনুদামুনিত আলো সাই কাপ্যাং প্লংকে আমি আফুটা ঠেং দেট পুসিপু আমি লে

aphili ta dolo kaching hon ta kaching hon seroi ke do aposi pirthi kang duk pen non puta hampang isi dorap thek bomlo ilitum hiju phan mate anihu kachiri labang so akeso ajad dopik tasila nihu sonthong kep akeso kupusonsi ang thek mate anihu kachiri mate ong kaching tungpu kipudam lake lapuson helo kechengsi bukuliti chethano chingkino lata isilo adunthu mujuitui thangnatta ningjoino adunthu ariyakeng achimi kachecho adunthu ano abo anokanahi kachecho adunthu thedunga bhita aphi inka ke mate chiphi ingwaret lapusonta cheplangthe adunthu kecho kijun kapangkhrin mate chothekthe jun thekthe lapusonta cheplangthe adunthu sopangki sopangket mate kaike marjutu lapusonta cheplangji akodunthu lamningje je mate thabulutu lasonta cheplangle tathe adunthu lamkaningje ajutave ajengave ningje pangtar mate ningje tap ningje pru lapusonta cheplang adunthu ano ingthongkli lapen amek kache charche kangthong kaselok adunthu hem n a rit n a mate chongvir chongtham damtap dampru lapusonta cheplang adunthu acheklojontin kache prek mate kekli acheklojon wangsi akaprek kaprek lapuson kache parjan nasonta cheplang ta thek adunthu bangke than ke pari alam arjuje mate kaching kino lapusonta cheplang adunthu klem kle damde mate pongyonghe lapusonta cheplang adunthu monita phan katherak kaphere মনি থেকলক লপলোতাংতে কাচিপাতু লপুসন্তা চেপ্লাং থেক লপুসন্তকে চংকিলিতি পুতা পু আদুন্থু মনি টাফান কেলাং সেলেট মাতে কেলাং উন এ মাতে চংপেং তেং লপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু আকে ওয়াই চিনি নে আকে মেন চিনি নে কেচোতাপ কেচোপ্রু লপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু কিথু কি উই চিনি নে পিন পেন কেচোতাপ কেচোপ্রু মাতে আসিলুর কেতান লপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু আপি আপো আদন আরাব চিচিনি নে মাতে আজেং আজাতি আপুনু আপিসার লহাই হুই চিচিনি নে মাহুবি লাপুসন্তা চিপ্লাং থেক আদুন্থু বাং আফান চিংক্রিন থাপ ওয়ারেট মাতে পুতাপ ওয়ারেট লাপুসন্তা দো আনিং আংকর কাহেনো লাপুসন্তা চিপ্লাং থেক আদুন্থু নোকেক নোপাক কেপারি জি আনিং দোয়ের মাতে কাহেতা নোপাক নোকে লাপুসন কে অট লাপুসন আনিং দোয়ের লাপুসন্তা চেপ্লাং থে আদুন্থু আচু কচিফু মাতে আচু কংজুই থাংবাক বে তামে আচু চিফু তা পারে মাতে আচু ইংজুই পারে লাপুসন্তামে দো আদুন্থু পে রি কে এন মাতে কচিং থাং কচিং সেক লাপুসন্তা চেপ্লাং থে লুমটেক লুমসি লাপুসন্সি চেপ্লাং প্লাং আদুন্থু আলামা কি কে থেক থে মাতে লামবে লাপুসন্তা চেপ্লাং আদুন্থু আংতুর কে কেক লাপেন আমেক কে কেক লাসনসি মেক কেক তুর কেক লাপুসন্তা চেপ্লাং আদুন্থু আমি আরু কে চন মাতে মিপং কি চন লাপুসন্তা চেপ্লাং থেক আদুন্থু আডে আংক্রয় লিলাম লাপুসন্তা মে চেপ্লাং থেক আদুন্থু ক্লেম দেত তেনে দেত চো দেত তেনে দেত দাম দেত ওয়াং দেত আতিং নেপ কে তান লাপুসন্তা মে চেপ্লাং থেক আদুন্থু কাইকে কামেক ই তং সিট মাতে মেক ই মেকথু কায়তা চেতং সিট মাতে মেক ই মেকথু লাপুসন্তা চেপ্লাং প্লাং কিজুৎসি ইংনেক বের নিংজে বের পা এর পাজু হয় মাতে কেমে কাহেনু চিনি নে লাপুসন্তা চেপ্লাং থেক লাসি ইলি তুমকার বিয়া খেয়েলং নিহু সন্থং কেপ পুকি পুদামকে লাহাই হুই হেলো লাপুসন্সি নিহু সন্থং কেপ আত আদুর কে ইলি তুম ননপুতা কেপাং থেক দাম টাংতে নিহু কপুসন্সি নাংকে প্লাং মা মাতে নিহু কেপ্লাং আলুন নালে তুম থিহেক পেন আর জুথা লাকে লাপুসন হেলো

0: 就毕露去让波露去，哎，就让波罗让拍罗让塔，还是就上达拉姆尼达拉姆拉曼提基昂提，让坦托让塞蒙杰让塞蒙克洛克对，hem 当普瑞当普瑞当普瑞，对，让起来那灭东就灭三步就。
1: Pini hijupan ke hangaron ingkung sialong lapansi kang toniglo puthot ilitum ingkung hinielong le chetong thulona dome thakme kardom
2: lapwana por nang litum hiju phan ke hang aluna jai megang denglong আর্জুই গ্লং টাংলো আদুন্থু লুন চিতুয়া যাই মেগাং দেংলং আফ্রাংসি আলুন আর্জুইক সিনাং কে সি এস টিকিলাং জুন আতুম কিলুন আলুন আলুন আলাম থে ওয়াং নুন

লাপোয়ানাপর নালিতুম কেসিএস হামরে নাতুম বেন কিলো নালুন আর্জুইক লং টাংলো আদুন্ধু আর্জুইক ঠুসিনা কেসিএস আমরিয়াতুম কিলো নালুন আলোনালাম থে ব্যাংনোন পিনি।

লাকে আকাশবাণী দীপু নালি তুমার জিগবম লাকে এফ এম বেন মেঘাহার্জ ফারুই সিরা তকবর সিরকেপ লাপে নিউজ অনের এবার আপনা নালি তুম জাইমিক দো আন আর জিগ লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর পর ফাইনার ক্যাবরা মিনিট হম ক্যাবরা সি প্লেং টাংলু আদুন্ধু কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথি আজাই মেঘাং দেং লং আর জিগ সিনা মনি দাতুম আকাং হন জং সে হক পেট পুলোতে কিদো কে থাক সাই কে ক্লেম কে দাম ব্রেক জাম সে তামে কামাথা ওয়ে দাতুম কে জং হি লে মং বিপি ওয়াং তামে লাতুম কে ইক্লাই বেট মাথা থিপসি দোয়ে জি তাংতে আর জুইক সিনাং জিতেন তে রাং লাপেন অল্পনাক রুপি আতুম কিলুনালুন আলুনালাম থে সেংবি চিখ্যাং উন ই

লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই সিরকিয়া প্রামির কৃপ প্লেং টাংলু নালি তুম কার্যিক বম লাগে এফ এম বেন মেগাহার্টস ফারোই সিরা তবরা সিরকিয়া লাপেন

জিয়ার কে থানজিয়ে ফান চিসিগল আইসিটি মাতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কপিয়ে ফানসি কিপু দাম্মা পুলোতে লাকে টেকনিক্যাল টুলস আসায়ামো কি ক্লেম ই ইলেকট্রনিক্স সফটওয়্যার ডিজিটাল টেকনোলজিস পেন আকে রাব কে লং পেন আসন আসন আসাই কে ক্লেম ই লা পেন কাপাচিনি ই আসন নেটওয়ার্কিং সফটওয়্যার এপ্লিকেশন কম্পিউটার্স ডেটা মোবাইল ডিভাইসেস পেন স্মার্টফোনস ট্যাবলেট লাপেন টেলিকমিউনিকেশন লাই হই হেলো ইলি তুম কাদো কাবেতা চিনিল নন লিরমিয়া কায়া হুটকে আজাদ আসন সেতামে আইসিটি পেন আকে রাব থেদু লাপেন চিরাপ ক্লাং আথিকে কাচারলি আহিন চুজর চলান আহিন অক প্রাণ কাচলাং আহিন পেন ডাংলক পিরথিয়া ডাংলং আসন তিনটা টেকনোলজি পু আহরমুকে ইলিতুম আকে নাংসত নেইল টেকনোলজি পু কুপি লোমা পোলতে লাকে আসন আসন সাই কে ক্লেমালং সাইন্টিফিক নলেজ মাতে সন্থান বিদি পেন কামাথা কামন্থি মেশিন বিদি হে হুই কে এন ফানসি কিপু দামল কুমারনে আবং জংসি টেকনোলজি কাছারলি পাচুন দেট পোলতে কুমারনে কে জয়কি লাপেন আপর কমহেক আংবং পেনতা আকে রাবদ হাকো আকায় আহুত কে মুনির আতুম অহুংকে দাম আতুমসি নন আকাই লাপুসন আসন আনাংলিল লাকে টেকনোলজি কাছারলি আজয় নিল টেকনোলজি পেন আজক পিনি আর্নি মুনির আতুম জয়কে পেন যন্ত্র হে হই কে এন চারলিল লাহে হুই কে এন পেন আজক ইলিতুম আকায়ালং কিদু কে দাম তা পেনাং আন আকি জয় কি লংল টেকনোলজি আকে রাব কেথে ও পেন আজক ইলিতুম আহেম আলং কিদু আহরমু কিতুন কে দাং আ গ্যাস পেন চেংল ইলেকট্রিক্যাল এনার্জি পেন কে লং আহরমু ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক বাল্ব এয়ার কন্ডিশনিং ওয়াশিং মেশিন রিফ্রিজারেটর লাপেন আসন আসন আহরমু পেন আকে রাব থেদু আর নিবং ইলিতুম কাচিকে বম সায় হেম আলং সি কেলাং আহেম আলং স্কুল আলং শপিং মল লাপেন আনপারটা আকাপ্রে কাপ্রেক আসাই হেম আলং আনতা টেকনোলজি পেন আজক সাই কে ক্লেম ইপার জাং পন লাপেন ইপাজয় কি কাইকে ইলিতুম আলং কে দোবের কম্পিউটার মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট টিভি হে হই পেন আজক ইলিতুম আনসসে লো কা চার্লি লাপেন আসন আসন প্রেক জাম আকিমিয়াসন আন্তা চার্লি দুনলং লাপেন ক্লেম্পন মে টেকনোলজি আকে রাপেন আজক পিরথিয়া ডাং আলং ইন্টারনেট আওয়ার সাই লংপনসি সুমিন্দারা ডাং চেলেং প্লট লাপেন বীরতা কাচিফো কেথেক আসাই চিপাচয় এট সি ই সি কেথে দুং চেদাম চেবাং আতেংল আথেমা ইন্টারনেট আওয়ার সাই পেন আডেটিন আবীরতা তালং বয় লাংদাম এডল পুলোতে সোয়ার লো তুমকে আইসিটি আলং জুমপিক লং লাপেন টেকনোলজি পু আহরমুকে পিনসোমার আতুম সি কাপাকলাং মাতে কাচিপারি ডেং কাপাংচেং দুন লাপেন পিনসোমার আতুম সি আফাই পুসিতামে অংচেট আইসিটি আপুথাক আর ডি কিপি চেং লাপেন কাপাচেথাং চেং কে ডেনিস স্টেভিনসন পু ইনুত ইউকে গোয়ারমেন আমনিত সে 1940 মাতে ফারুক রেসের ক্যাপরা ফ্লিকেপ আনিংকান আহুসি মডার্ন ইলেকট্রনিক্স আইসিটি পালামথে আপুথাক আফান আর ডি পিপন পাংচেং ল লাসন সে ওয়াং বম্পেন নন আকায় আহুত আনকে সোয়ার লো আতুমতা আইসিটি চেতায় আলং কেংকাম চিজর দুন আফাই দুবমল সোয়ার লো আতুম আনসো সে আইসিটি পিরথিয়া লং কেংকাম কাচিজর দুন পেন পিরথিয়া ডাং আলং সোয়ার লো আতুম পিনসো মার আতুম আতেং আইসিটি আলং আওয়ার সাই কিক্লেম দু নাংজি কে আকে নাংসরল লাসন সে সোয়ার লো আতুম আফান আইসিটি আলং আনসো সে কাপাচিংথুর দুনথেক জি আফান পু আর রি বিপন সে আনিকানবাং তা ইসি চেরক টক আমে হে হই কি বিপন পাদুপন ল লাপেন আইটিইউ মাতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আহিন পেন 2011 মাতে সুরিহিনীরা ক্রেস সি আনিংকান জাংমি পোয়া চেকলো নিফাই নেরকেপ আর্নি ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি পুয়াপুথাক ইংপুপন পেন কেচেং সে তা লন্ডন পাংচেংল লাপেন পিরথেয়া ডাং আলং সোয়ার লোয়াতুম আইসিটি আলং চেপারে ডেং দুনজি আফান লাপেন সাই কে ক্লেম দুন আওয়ার সাই পেন ডাংলক আনসো সে সো আলো আতুম টেকনোলজি আনাথু কেংকাম

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংইক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

লাকে আকাশবাণী ডিফু নানি তুমার জিগ বম লাকে এফ এম বেন মেগাহার্টজ ফারুই সিরা তবর সির কেব লাপেন নিউজ আনের এবাকেরা পান্ডা নানি তুম যাই মেকে দু আন আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই কেব রামনি থম কেব চক টাংলু আদন্থু আসামিস লামার জানালুন আজাই মেঘ দেঙালং আফ্রাংসি মহালক্ষ্মী লায়র কিলুনালুন আর জুইক সিনা আলুনালাম থে হেপা হেরে

লাপন আপর নাং লিতুম জুবিন গার কেলু নালুন আর্জিক লং টানলু আদুন্ধু আর্জিক থু সিনং অঙ্গারাক মাহান্তা কেলু নালুন আলুনালাম থে বই জুয়া।

0: লাগে আকাশবাণী দিভু আদন্থু রূপালী তে রংপি পেন আনিং আলো লামথে আর্জুক সিনা
1: নীলিম্যান রূপালী তে রংপি নীলি রং থে আংসি পেন নীলি নন কানিং যে কেসরলো আলামা ফুটাক নিং যে প হাকো আকাই পেন নন আকাই হাকো আকাই পেন মাথা দাম পুলন তে সরলো তুম বাংকে সোপিন সো ফানসি চলাং প চংহং ডিং প লাপেনকে সোপিন সো তুমসি আসন নামুং বানপিজি সীতা নন মলম আকায় বাংকে এ সরলো তোমা বাংসি এ কেংহং আচার জাবি ফান কাচো বর ই আনিং কাহাং দো লাসি নন মলম আরলো সো তোমা বাং বর ইপিক লাপেনকে হদাই তা হেম কুপিমাকে পনাংজি লাপেনকে ওসমার ফান পিসি পনপিনাংজি মা লাসো বাং সর লুতুম বাং মাথা পার্শিক পিক লাসি সর লুতুম আকেং হং কাচার জাবিয়া ফানকে আতোয়ার দো এ গভর্নমেন্ট আশা খিদারলে কেরেং নাই আতোয়ার কালি এ সর লুতুম তা কেফির কেঠাক পেন চেংলক এ কেরো ইয়াহিন তা দো লাপেনকে বারে বিট জব ফাকলে পাং রেঙি তা দো বিলে পাং রেঙি তা দো হট ফি সীতা লাহুই আকাম আন ক্লেম এর সীতা সর লুতুম চজর চলাং আহিন আন তা ক্লেম পন কপি পশি কে ক্লেম পন মা সর লুতুমকে আকেং হংকাচার যাবি ফানকা বর ইয়া জয়নিসি বা দুয়ার লুসুতা বর ই রেবল লাপেন বর ই পিক লাপেন আকো বর ই পিক নাঙালাং পুষি নিলি ডাক সর লুতুম ফান্তা নিলি চুনিং রিল লাসি নিলিলাম থে পান সিং তন কগল কারডম
0: লাপন আপর নাং লিতুম রূপালী তে রংপি পেনানিং আলো লামথে আর্জুক লংটাংলো আদুন্থু সোয়ারলো আংতং আজাই মেগং দেঙালং ইনুট কেফির কেথাক কেথেক সেরাবং ফি স্যাংপি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুবলিন ক্রোপি পেন হুট ব্যাং হুনালি তেরন পি আতুমাং বং চেহু চেপুত আর্জুক সিনা
2: আফ্রাংসে রেডিও নাংকার জুদুন কেদো আনা তুমা ফানান্তা কারদম নাং পাজিও ইগলো পিনি নীলি তুম চিহু চিপদ আজাই মেঘ আলং কাছু ফাপন লাকি ইনুত পিন্ডেং সুম্পদ আনাত ফেশন ডিজাইনিং কে থেক সের আবাং ফিয়া ফানসে চু ফাপন ইগলো আলং লিকে রাংসিনা ডিগ্রি কলেজ দংকামুকাম আলং সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি ডিপার্টমেন্ট আলং সি সাইক্লেম ইকবম লাপেন আনপারটা আলং লিকে ভিভিএন এন্টারটেইনমেন্ট কোম্পানি পু আলং বেস্ট ডিজাইনার আনং ই কাচিপালং দুন আবাং ফিল লাপেন আনপারটা আলং লিকে মিস্টিক ওরাল লাইফস্টাইল ম্যাগাজিন পু অফিসিয়াল ডিজাইনার ইগলো লাপেন কাচি থাংক্লং মালিন প্রোডাকশন পু ইসি লুন আনাথু আ প্রোডাকশন কাংপু পাং ইগলো আলং লিকে কুমারলো মা পুলো তাংতে আলং লিকে কাছে থাংক্লং সাং পি রুবলিন ক্রো পি হেনলো পিনি আলং লিপেন পি রি ডিজাইন কোসংসে কাপিন চং মা লাবাং সব আফুথাক সে নিলি তুম চিংকি চিথান পন ইকপো ফ্রাংসে নাংলি ফান আকাশবাণী ডিফু হেন পেন কারডম পাজির ইগলো
3: কারডম আফ্রাংসে ডিফু আকাশবাণী আহিন নাথু আলাংলি তুমফান আনতা নীলি হিন পেন কারডম পাজিরলো লাপেন চুরো ইগলো নীলি ফান আপর নাকি পিপন লাপেন লা রেডিও নাংকার জুদুন আরাত কি দো আন তুমফানতা নীলি হিন পেন কারডম পাজিরলো কারডম
2: তংতে আফ্রাংসি এলাম থেলেলি তুমচে থান দাম চু ইগলো নাং আফ্রাংসি নীলি নাংলি ফানাংকার জুগাং তুঙাবাং গেলা পুহেলো নাংলি কপি কামাথা লাপেন কপুসন আপর হুট পেনসি নাং লীলা ফেশন ডিজাইনিং আনাথু নাং লি কেং কাম কাছি জর্দন ইগলো
3: ও ফেশন ডিজাইনিং পাবাংকে নীলি হা স্কুল হুট আংকো পেন তাই সি কামাথা দু ইলি তুম আপিন্দেং সুম পট কো আনি কে প্ল্যাং

0: rong su pi la pen thidung thidung a show along ta nang li designer pi paklang dun lo tu hula dak nang li designer pi ka paklang dun nang li ku pi lo ka ma tha ke
1: all hai hai ki dun pen ni li experience bang a mi pi na hai ki dun pen ni charlie dun long pi lo hala dak ko son si design ka paklang nang jima ba mena bang li merchandise bang li bang non bang thek o ela ইলি দা চার্লি দুন বোম লং জুন তু লাহায়া ডিজাইন আ বস্তু বাং ইলি কুসনসি কে পাকলাং চটকালি কুসনসি কচু জর নাই মার কচু লান নাই মার লাবাং কে ইম্পর্টেন্ট পিক লাং ইলি ফা কল ডিজাইনিং পাকলাং চটপ বাং কালি তসে মার্চেন্ডাইজ না চু বাং তাই ইলি ইম্পর্টেন্ট পিক নিলি কুলাত ইসি দো জুন তু ডিফু টাউন লং 2010 আনিং কানসি আগস্ট আচি ক্লোসি নিলি কচিংপু মালিন শোরুম পইসি দেখ দি হুমেন বজার লং মাসি দো লাদাখ সিনি ডিজাইনিং বস্তু তাকে চেং চেং চে পাকলাং আদিম লাদাখ চো জ্বর চলান লি নাকে ডিজাইনিং না থুলাং দুল আমার কুসন সি লা মার্চেন্ডাইজ ইলি কে জ্বর কে লান নাই মা কাপড় কাদিম নন ইলি আদিম আবাং কে তো চো জ্বর লং বম লা সব বস্তু যুন কন্টিনিউ জি বা প্রোডাকশন আকি অং পেন ইলি আলি কে চেপাবাং ই লাবাং কোসং সে কে ক্লেম নেই মা লাবাং ইলি কে চার্লি নেই কে নাং সৎ লাসে নিলি বাং কে নন রিসেন্টলি নিলি ইসি আইডিয়া মাথা থল যে ইলি কে এপে এরি বা এ পিন্ডেং সম্পদ কে ইলি কে থাক বমলো বা চিং থাং বমলো সেটা মে লাপেন উইভার্স তুমফান পে কে থাক তুমফান তা আরো ইসি চান্স অপরচুনিটি কি পিপন জি পোলতে ইলি আকাপ্রেক আকাপ্রেক সন তাই ইলি মন্ডা মে যে হোম ফার্নিশিং হেম আলং ইলি কো পিপিসি কে ইউজ মা যেবা পর্দা বা পিলো কাভার কুশন কাভার্স টেবল ক্লথ লাহাই কে ইলি কে থাক পেন তাই ইউজ মে লাসে নিলি নন রিসেন্টলি মানে দিল্লি ইন্টারন্যাশনাল ট্রেড আলং নিলি ডিজাইন পঠাই দুন যুন্তু ইলি এমেথাং ট্রেডিশনেল কার্বি আপে লাহাই হাই পে নিলি কুশন কাভার্স বা টেবল ক্লথ লাহাই কার্টেন্স লাহাই সে নিলি ডিজাইন করি সে মানে কে থাক লাসে ইসি চান্স তা দোলো যে অকল ইলি তুম ডাক ডেট কালি আকা প্রেক এলং তা ইলি পঠাই দুন লং লো ভালো ডাক ইসি স্যাম্পল আলং লি তুমলে লা সো স্যাম্পল নাং একসেপ্ট পুলোতে লা ইলি তুম লা উইভার্স তুম যুন তু পেকে থাক তুম তা ইসি চান্স লো আলং লি তুম হান্তা আলি লো লা থাক দুন লং পো লা সব পে মা ইলি সাপ্লাই লং পো হিউজ অ্যামাউন্ট মানে প্রোডাকশন অং পেন লাসে লাহাই হাই কাম তা মানে নিলি বাং মাথা ইকলো যে অকল লাদাখ ডেট কালি আ বস্তু বাং ইসি আ প্রোডাকশন বাং লাহাই বাহেরা তা মানে যুন কাম পি ওয়ার লং ই আ কাম লং পন ওয়ার উইভার্স তুমতা থাক তুমতা বা হ্যান্ডিক্রাফট কা বনাই থেং পি পেন বা পিনে লাহাই কা বনাই তুমতা আ চান্স ইসি কি পিপন ইনিং হাং পিক যে কাইতা নিলি কে মাং পন দু নিলি দেলে সাকসেস কালি নিলি সাকসেসফুল উন এ আলাং লি তুমা ফান্তা মানে কাম পিপন নিলি তা আলে দো আলাং লি তুমতা আলে দো লাসে কাম পিপন লং ওয়ে আর জি ফান নিলি কে মাং দো লাসে কাইতা মানে রিভার্স তোমা ফান্তা মানে আলে দো নাই লাহাই হাই নিলি কামা থা পনসি লাহাই হাই কাম তা নিলি নন অট পন লোকে পাংচেং পন লো
0: মি পিকলো নাংলি কে ঠান্ডা মালাম থে তংতে নাংলি জং সে নানে ফেশন শো লং হাই হই পুস্তা মে পি রিডিজাইন পাকলাং দুন জি পুলোতে নাংলি কো পুসন সে কাচি সি কাচি ডাং ইকলো
1: ও লাবাংকে আফ্রাংসি বাংকে ইসি আ থিম দোনাই ইসি আ ফ্যাশন শো লং জয়েন দুন জি পুলোতে নাংলি কাইতা কামাথা ইসি আ থিম দোনাই নিলি কো পিসি ননে ফয়কে পাকলাং দুন পো লাসো থিম ইসি দোনাং ওয়েগি লাসো থিম তাং দেট পেন লোপতে নাংলি ডিজাইন কা বনাই পাংচেং নাং পো লাবাংকে কাচি রাব দুন দোনাই আছে দা ইলি পে ফান পুলোতে ভিউয়ার্স তুমতা নাং কোক জি বা টেলার নাই যুন ফিনিশিং মেসেন নেই বাহেরা পাকলাং দুঞ্জি পোলোতে আলাসে ইলি বাঙে ডিজাইন বনাই দুন বা ডাইরেকশন কে পি দু নাং পো বা আলাং লিতুম পেন্তা কাছে রাব লাহাই হাই ক্ল্যাম্পসি লাসো ফুল ডিজাইন কে ইসি কে ক্লাঙি কে লাল যে ডাক ডিজাইনিং কে এ মিঠাং দু নাং পো বা আলা টেলার দু নাং পো লাহাই হাই উইভার্স তুম হান্তা লাপি বা হ্যান্ডিক্রাফট মানে থেক সেয়ার পোলোতে কুসন সে লাদাক না কে রয় দুন লাহাই হাই তুমি হাতে ডাক ডিজাইন করি থাকলা বিটস পেন পুনয় বিটস মানে হলা আর লং ওয়ার্ক পুনয় ডাক হ্যান্ডওয়ার্ক দু আকাপ্রেক আকাপ্রেক ইসি ডিজাইনিং পুলোতে লাদাক ব্রাঞ্চ দু লাসে কোসন মা নাংলি তুম বনাই লাবাক ইসি থিম আপু থাক পেন সে নাংলি তুম বনাই নাই ইসি ফ্যাশন শো দুন জি পুলোতে
0: তাংতে নাংলি ডিজাইন আপি কাপা ক্লাং কে লাই হই আপি রি কে নাংলি মিঠাং টং কে রয় মা মাতে নাংলি লং নাং কাছি রাব দুন লাপু সন্তান দু ইংমা
1: লা আজাহা কাবাং কে নিলি মিঠাং সে কে রয়

0: নিলিমে থ্যাং রয় পো ডিজাইন করি পো রয় পো আকো আজহাক বাংকে টেলার দু টেলার তুমহান তা মানে টেলারিং মানে থেক সের পোলো তে নিলি হ্যাং পো আলাংলি তুমহান তা পাকলাং পো লসো অবস্তু বাং আকো না পাছে রাব দুন থু পো
1: ও তংতে নাংলি পি রি ফেশন শোয়াল হুই হুয়ালং কা পাকলাং দুন কে নাংলি নিং কি হ্যাঙালিং তং কা পাকলাং দুন মা মাতে হালা তুম নাংগি পি আথিম লাবাং সোতেং তং নাংলি কা পাকলাং দুন ইগলো
0: লাদাক চিংওয়াই ল মানে স্পেশালি আলাং লিতুম নাকি পিয়াথিম তা দো দো ইসি ব্যাংকে টিনেজ মা মা অ্যাডাল্ট মা
1: ও
0: ওসোমার তুম হান সেকশন আকাপ্রে কাপ্রেক দো দো ইসি ব্যাংকে ওসোমার তুম ইসি ব্যাংকে লা থেমু চ টিনেজার তুম হান একটা ক্যাটেগরি ব্যাংকে অ্যাডাল্ট দো লাসি লা স ক্যাটেগরি আং বং ইলি ফান ফার্স্ট নাং পিজি ক্যাটেগরি ব্যাংকে ফ্রাং লো নাং থাকি কলো স ক্যাটেগরি মা লা স ফিয়ে ব্যাংসে আকো থিমা ব্যাংকে ইলি মেথাং চিংওয়াই ল সব ফিসে আকো লো থিম এন থুপো বা আলাংলি তুমেন অর্গানাইজার তুমেন কাচিংওয়াই নাং কে নাং সত অর্গানাইজার আহ তুমেন চিংওয়াই পো যে লো থিম চক পুলো তে লো থিম পেনসিনি তুম কাম আকো ক্লেম থুপো
1: তাতে লাই হই নাংলি ডিজাইন হাই হই আপি রি কে রয় কে নাংলি কো নাট পেন্সিল লাই হই আপি রি কে ভানিক লন্তে
0: নিলি মেইনলি এবং কে কাপাচে থাঙ্কাং তুং বাং কে এমে থাং ট্রেডিশনাল এমে থাং আপে রিসি পাচে থাঙ্কাং তুং লাসি কাইতা হাই আপে নিলি বাংকে উন আন বাংকে এমে থাং ট্রেডিশনাল জন্তু কে থাক আপে সে পাকলাং গাং তুং লাসি কাইতা নিলি ইসিয়া ডিজাইন পাকলাং লো পোলতে লাদাক ইসি দো জন্তু এমে থাং ট্রেডিশনাল আসাব ও কে পিদুন দুন লাসি যাহাক বাংকে লাদাক লো পেন যাহাক বাংকে বাহেরা পেন নাম নাং কক লো জন্তু মানে নাং কক গাউন পেনে নে লাহাই হাই বাং ফানকে নিলি বাহেরা পেস তা ইউজ কালেকশন লবাঙ্কে এলং ওয়েট পেন কালি বাহেরা পেন তা দু লাসি হালা হায়া পে তা দু লাপেন আকো ট্রেডিশনাল পে তা দু
1: তাংতে নাংলি কে সোয়ার লো তুমা পি রি দেট তং ডিজাইন কা পাকলাং ইক মা মাতে শপিং সো তুমা ফান্তা দুল
0: সোয়ার লো ফান্তা ডিজাইনিং পি লাপেন শপিং সো ফান্তা শপিং সো ফান পুলোতে জ্যাকেট দু কোট দু শার্ট দু লাসে লাহাই হাই তা নিলি বনায় সরলো তুমফানকে নিলি দাকুলার কাং পুচেঙা হুট পেন্টা নিলি ইসিয়া ডিজাইন উলাই হালা ব্যাং পপুলার পিগলা সহ হুট 2010-11-12 প্লাস কানা হুট নিলি জুন্তু কুর্তি কাপনাই কুর্তি আলং আমাং কি পিদুন সব হেমলংকে থাক আপে বা ইলি ট্রেডিশনাল লং পিপিমা আমাং লাহাই সে পি ওলা সোনা আজাসে মানে নিলি বাং কুর্তি তা বনাই বা ড্রেস কাপড়ে কাপড়ে ইভিনিং গাউন বা ফ্রক কুপিমা বাং অর্ডার আর কাস্টমাইজ তা বনাই পিও আকো হুট প্যান ইসি লসন বিয়া বা বার্থডে পোসে তা ইসি থিম দো দো ডাক ডিফু বাঙাল আন পপুলার কালি ল্যাং লাস বস্তু গুহাটি বাং পপুলার উল ইসি থিম লাসে লাসন হুট বাং নিলি ইসি অর্ডার এন দুন দুন নিলি ফান পেন আন তুম চিচিনি চেক তুম গুহাটি পেন তা অর্ডার নাং পিপি হেম ইসি তা ইসি ওয়েদার থিম প ইসি ওয়েদার কালার পল লাই হাই ড্রেস যা তা নিলি বনাই পিদুন পিগলো
1: তাংতে মো পে নাংলি পুলো নাংলি লং পি রি ডিজাইনার কাসেলা মালং নাংলি লং নাঙা চেরাব দো না তুম তা দুপু তাংতে লাহে হু নাংলি লং নাঙা চেরাব দো না তুমা ফানকে নাংলি তং ট্রেনিং মাতে সিকে লাপু কি পিপন মা মাতে আমি থাং তুম কে ঠেক টাক লাপু সন তং নাংলি লং কে ভাং ইক মা
0: লাদাক নিলি লং নাঙা চেরাব দোন বাং পে কে থাকা তুম সিকে অ সে পে কে থাকা তুম বাং কে আমি থাং কে ঠেক টাং তুমাং সে সা ডিজাইন বাং নিলি পিদুন পো বা কালারস সিলেকশন বাং কে নিলি উপর নিলি পিদুন প আলাং লিতুম তা লাসন থ থাকদাম প নিলি ল ওয়ান প পর পেন লাসি ইসি কাছে রাব হি জানলো আলাং লিতুম হান তার নিলি রাব লো বা আলাং লিতুম তা নিলি ফানাং রাব লো লাসি নন ইসি মানে মিসেন আওয়ার সায়াসন সি মানে কাছে থেকলং লো আলাং লিতুম তা নিলি ফান্তা নাং চে থান লো যে হেম কা সলাই আজাত পুসি তা মেলা ডাক পেনি লিতুম কন্টিনিউ কাম তা ক্লেম লং লক লো আমার সিনি লিতুম হেম আজাত তা সলি পামেলো লাসো আবস্তু বাং আবার সাইজ দিকে লং রা পেট পাজালো লাসি আলাং লিতুম বাং তা কে থেক তাং লাসি আকো নন আকা প্রে কে তুম তা জুন তু থেক সে আর তোমা তা নিলি সি এনকারেজমেন্ট পিপন বম যে নাং লিতুম লপু হেম কে দো পেন তে কপি মা কে থেক নাং লিতুম বনাই ইকনু আজাহাক তুম বাং কে অকল পে কে থাক চট কালি আজাহাক তুমা আকা প্রে তা থেক জেনেবা এমব্রয়ডারি তা কে থেক তুম তা দো বা নিটিং কে থেক তুম তা দো লাসি আলাং লিতুম আকা প্রে কে থেক আবার সাই কে দোয়ালিং আলাং তুম ক্লেম ইগ নই পুসি নিলি থান দুন দুন ডিজাইনিং বাং নিলি মেথাং পিদুন দুন নন বাংকে মানে ইনুত বাং হিনি বাংকে নাং চার্লি দুন লো বনাই তা বনাই বম লো নিলি তুম কলেজ লং মাতাই সি উইমেন সেল পুদো উইমেন সেল লং বাং তা নিলি আপর কে দোয়ালিং নিলি তুম

0: নমস্কাৰ। আকাশবাণী গুৱাহাটীৰ এই ঘণ্টাৰ বাতৰিৰ সৈতে মই নিৰুপমা বৰঠাকুৰ। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি যোৰহাটৰ টিয়কৰ কলিয়াপানীত সত্ৰাধিকাৰ ডঃ পীতাম্বৰ দেৱগোস্বামীৰ সৈতে আউনীআটী বিশ্ববিদ্যালয়ৰ নৱনিৰ্মিত শৈক্ষিক ভৱন উদ্বোধন কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে বিশ্ববিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি সম্প্ৰসাৰণৰ বাবে অতিৰিক্ত 5 কোটি টকাৰ অনুদান ঘোষণা কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ জন্মদিন উপলক্ষে ৰাজ্যজুৰি অহা 17 ছেপ্টেম্বৰৰ পৰা 17 অক্টোবৰলৈ মাহজোৰা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ব। 6 অক্টোবৰত হ'বলগীয়া নগাঁও লোকসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ প্ৰস্তুতি চলি আছে। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহান মৰ্মে আজি ৰাজ্যৰ বিভিন্ন জিলাত সংগঠনটোৰ কৰ্মীসকলে মাদক দ্ৰব্যৰ সৰবৰাহ আৰু প্ৰচলনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। নগাঁও লোকসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ বাবে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী শিৱামণি বৰাৰ নাম কালি আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰা হয়। মাজুলীৰ উত্তৰ কমলাবাৰী সত্ৰৰ সত্ৰীয়া সংস্কৃতিৰ একান্ত সাধক বৈষ্ণৱ পণ্ডিত পদ্মশ্ৰী সন্মানেৰে সন্মানিত তথা সাহিত্য একাডেমী বঁটাপ্ৰাপক গোপীৰাম বৰগায়ন বুঢ়া ভকতৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া ৰাজ্যিক মৰ্যাদাৰে আজি সম্পন্ন কৰা হয়। শৰাইঘাটৰ পুৰণি দলং যান বাহনৰ চলাচলৰ বাবে আজি পুনৰ মুকলি কৰি দিয়া হৈছে। আৰু ভাৰত আৰু আফগানিস্তানৰ মাজৰ চলিত টি-20 ক্ৰিকেট শৃংখলাৰ দ্বিতীয়খন খেল আজি দিল্লীৰ অৰুণ জেটলী ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব। এই ঘণ্টাৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: মিঠাং চেবাং আছে আকৌ আৰু মিঠাং জং চিয়ালাং তুম কৈছে টেকনি পুচিতামে নিলি তুম পিন্ধা বাচন কে অক প্ৰাণ কাটালনাৰ নি দিলো বোলো তাংতে আলাংলি তুম ফান পুথত আপ্ৰাঙাৰ নি পেনেলি তুম খবৰ পিদাম প জং চিয়ালাংলি তুম আবাং আবেদেৰা ফি পুলো তাংতে আলাংলি তুম আনিং চিপুৰি প ফোন বেচিতামে নিলি তুম ফানকে নাং নাঙাৰ যুজু কমেণ্টুৱাৰ নিচি অচুমাৰা ফান ইংক্ৰিম কিপি নাং প লাইহা এলাম বাংগে নন বাংগে আলাংলি তুম ফান নিলি তুম থান উ নাংনে আর মিঠাং মিঠাং সি নন বাংগে বিরটা নাংছি এন
2: লা রং রু বাসাং পি মারা তুম লা তুম লা সরকার পেন কি পিয়া ওয়ার সাই চু এন দুন থে ইগ্লোমা
1: কে ওং দু মসার পি মার বাংগে চু এন দুন ইঠেগলো সিতামে কাডু কাবে মা চু এন দুন লাভ থেগ ইগলু পু বাংগে নিলি পুদাম থিবুনে দু ইগলাং নন পুটা পুয়ানার জিগি দিং সরকার পেন ইকিরাব কোয়া নে আসা তুম কে থান কি মুম পেন সেটামে কি এন দুন ঠেক থে আসাং পিমার দুম দিস্তা নন পুটা ইনোট বাহিনী কে দো বম ইগলা
2: লাবাং সু কে ক্লেম দুন দে লাপেন কে মাং দুন দে কে কুপিয়া থেলো হালা তুম কাচিনি নে পট পুমা মাতে আনি কিয়াং হে লাপু সন্তং কে দুমা কি নালি কে ক্লেম কাচিনিয়া তেং পেনাং খানে
1: নিলি কে ক্লেম কাচিনিয়া তেং কে আজহা কা তুম বাংকে কাচিনি নে পলো আজহা কা তুম বাংগে চিনি দেত পেন সিতামে আনিং কে হাং হে মানে সরকার নাং কিরা ব্লে নিলি তুম হাকু পেনতা উসমার আফান কাচে পাঠে ইবম গালি চেলানা চেলা হন ইবম গালি পুতা আজহা কা তুম নিজে তাদু
2: হাকু কো পেনতা নাং রাব রে পেন সিতামে নি তুম সুচ পাঠে বমলো
1: অসুচ পাঠে বমলো
2: সংসি কেন ইয়া তুম
1: সংসি পুলো
2: তাংতে হালা পুসনা হু নাংলি হিন পেন কো পিল হলা তুম ফান কে থান
1: নিলিহীন পেন লাচন হুত নিলিহীন পেন গে থান দুগে সনসে থান দুলো যে হাকু পেনটা ইলি তুমগে ইমেথাং মেথাং সে উসমারা চোপা থে বোমলো চো পাদিং বোমলো মেথাং আজা কং বেশি উসমার ভাঞ্চিলানা লাহন বোমলো সেটামে হাকু হুটকে ইলি তুমা ফান লাইহাই সরকার পেন ইকি পিয়াবে ন নবাংকে সরকার পেন ইলি তুম ফান আসন তিন আকাম সেটামে আজাদ আসন সেটামে ইলি তুম ফান সরকার তুম ইবাদ বে ইকিরাব সিকে অং লাসি সরকার পেন ইলি তুম ফান ইকিরাব আহুটকে ইলি তা ইকিরাব লুপুতে আকিরাব চো এন্ডুন থেক নেং জি লাসো আকিরাব মানে ইলি তুম ফান ইকিরাব পাংতার কালি ই ওক ইপ্রান পেন ফ্রান মুই পেন একে পা জক জি ফানসি লা সরকার পেন কে ইলি তুম ফান লাহাই হাই ইকিরাব পুসি নেলি কে রং অসর আসাং পিমার ফান থান দুন লাপুসন সিকে থান লো সন সিকে থান দুন লো
2: নাংলি কে কে থান কা পারে লক লো লাপুসংসি ক্লেম নাই যে লাপুসংসি দাম নাই যে আপর টেং পেন হসপিটাল সে তো ডক্টর তুম হান যে পাকলাং নাম নাই লাপুসং থান থেরাপি বাংকো আনা সং পি মারা তুমসি হা হসপিটাল লং দাম পেন উসু মহাঙ্গা পাথেক দামা লাপেন নাংলি থান দেত পেন আফি সিতামে লাপুসং কে দাম দে আনি কে আং হে হেম তা চকলো হু লাপুসং তা দুম
1: নন পুটা লাস পুসলা সো বাংকে দৈক বমলা কি ওং ডুং সার পি আসাং পিমার টুম বাংকে কে চেং হুত কে চো পাথে চেং আ উসু বাংকে লাতুং হসপিটেল সি আমহাং পাথেক দামে জি সিতামে পুথত বাহিনি আদুন দুলু পুলাংতে আফি বাংকে নরফং বাংকে নিলিগে হসপিটেল আমহাং পাথেক দামে এলো হেম পাই আমহাং পাথে গেলা হেম আমহাং গে থে কুসন মা হসপিটেল আমহাং গে থে কুসন মা আসা চেলা হেলা

0: puka ningje tum ta du du
1: la nona le ka ni eda malam the ke ni la tum ku pi ka ma tha se la puson ka ni yelo ni pini la tum han katura ka siksa the tan do ma hospital ma hang ka pathek dam la pen da hem sia ma hang pathek ji puka ni ye ke ku pi ne la tum ka e klemer ve po ke project la puson ko pina ning parun hub la puson alam the tuma nali ka chi ni ke thek dam long ten pen than ji ma ni ku pi por
0: নিলি কে ঠেকদাম লো তেং কাছি নিয়া তেং লা পেন সাং পি মারা তুম আহুদ আহুদ পেন কে আজির পি পুল পট আলাং লি তুম কিছু মানিয়া ক্লং আলাম সেটা নাই যে থান থান দু লাসে আলাং লি তুম মঙ্গে যে থান থান তেং গেলা সোন যে ফাস আম হাঙ্গে পা ঠেকদাম তুম বাঙ্কে কিডো কে ঠেকটা ঠেক ঠে পো নিং যে পাশে দেং আজাদ পোং কে কুসোন পোলো নে নিলিতা ডক্টরে গালি দে তেমা সেটা মেং কে উসো কে দো চোখ চেতাং হো দেরং লো কালিতে বেশি দের লোক লোনতে আপি তামে আসু তামে আপ্রান্দা মাংকক তাহাই লাসি আপক লিপ ইক নাং পো পুসি নাং পু দে তিটি কে ওং লুং আসার পে আসাং পে মার টুম বাংকে নন তাহে মাম ভাং পাথে কে আপ্রাং আকলেং ও সু হুট হসপিটাল দাম পো আপক ছিলিপ নাং কক তিটি লাসোন আসাং পে মার টুম সি বিসি গে নন লাহাই হাই আলাম বাংগে কানিং জে লাসি হেম জে পানিং ডিং চেলো পুলোতে উন দেট পুলো রাংতে হেম সে আম ভাং পাথে পো নন ফং বাংগে ছিলিপ লেলু
1: নাং লিকে থান লাগে কে মেসেন আলাম সিগে থান লোহা তো মেটে গা বাং কে মেসেন বোতা হয় সিতাম মে মসুম ক্রুং হুত পুলো তাং তে কুপি লোকে মাঝি নাং লি কে ঠেক দাম লং তাং কাছি তং দাম লং তাং লবাং সলাম থে নাং থানজি মা
0: লবাং সব পুথা গা বাং কে মেটে গা বাং কে মেসেন পু মসুম ক্রুং পুলো তে নেলি তা সুংদুন পো আলাং লি তুমি থাং দা সুংপো নিলি কি সুংপো জে বাং কে নাং লি আসা দোকলে পিপো সে লা আনা কে পাসুং কে পা ফুলো লা সো আসাং পি মারং ফান লাই হাই লাম সে নি লিলং নং লে পো সে তামে আলাং লি তুং ফান বাং কে আকা ইয়া লং সে আকি লুক সোন বাং কে লে গ্রক পো আলাং লি তুং বাং সে বিসি কে কাতু রাগে দই কক পো আথি জং সি হালা সুহু হসপিটাল চে পন্ডেরা অপ্রাণ চে পা মেডাম সে নসং তে নোন না সো গে মাথা বাং কে মাথা জক প্লো তাহাই মিনি পো বাং কে আলাং লি তুং নিং দই কক তাহাই
1: লাপুসন আসা কে ক্লেমা তুম বাং কে লু কে ঠেক কে রিয়া তুম তাদো তাহাই লাপেন কে ঠেক ঠে পিনা তুম তা দোহতা হয় নাংলি কে ঠেক দাম লং তেং পুলো দাং তে লো কে ঠেক আর তুম তং ফাই কে অং মালা পুসনা আসাই কে ক্লেম নাং থানজি
0: নিলি কে ঠেক দাম লং তেং কে লো কে ঠেক আর তুম তা পেনাং আন দো আকু লো কে ঠেক থে তুম তা পেনাং আন আফাই দো সিনিয়া সন তা আফাই বাং গে জহমা নিজি
1: নাংলি হিন পেন
0: কে নিলি হিন পেন কে ঠেক দাম লং তেং কে
1: লা সরকার পেন কি পি আসন আসন দি জংসি সরকার তুমপু কে হা হসপিটাল ওম হাং পাথেক দাম লো পুলো দাংতে আর লো সু সু পুলো দাংতে লাতুমা ফানা বাংকে এ মামুনি লাপুসনা লাস কি
0: মামুনি
1: লাপুসন দাদু লাপেন হাদা কাম হাং পাথেক দাম লো পুলো দাংতে আম হাং থেক দেত পেনসি তামে আসন আসন আপে আসা বোন জাং থু লাপুসন কি পি দাদু
0: মমতা
1: ওই মমতা পু লাপুসন দাদু দাংতে লা নাংলি কি ক্লেমাং কাং আসাং পি মারাতুম লাপুসন আওয়ার সাই কি লং দুনাতুম বাংকো আন বাক দুলো
0: নিলি কি ক্লেমাং কাং লং নো না মাত কি লং ইকে কে ফেলাপ দুন তাং কে এপ্লাই দুন তাং বাঙ্গে দই গলো সেটা মে নো না মাত আছে কিছু লং দং বাঙ্গে ইনুদিক বেলা
1: লা রং রূপ আসাং পি মারাতুম আর লসো তুম বাঙ্গে পেনা না ফান পেনা আলাম থেকে কাছি ফেরে পচে থানা হে লা পুসন দদো আনি আর লু আলাম বাঙ্গে চি বিজয়
0: চি বিজয়
1: পেনাং পেনুং লা পুসন পেপ্লা দাম হাই হে
0: পেপ্লা হাই হে
1: কুমার নে আজির পি কে মেসে না ফান কে চে থান দাম তাহে সিতা হেমা সরফান চি থান তে দে তাহে লা পুসন আকিসুম কাছে থান থে কি সুং নাংলি হিন পেন কাছে তং দাম কে ফু দাম কুপি লনি নাং থানি
0: লা বাং সো লাম বাং কে নো না কো নি লি থেক দাম লং বাং কে আফাই দু ই গু ইলেন সিতামে ইনুত বাহিনি গে দু আজহা কা কি সু কে আপিনান ভান চে থানা হে পো নাং আর জু জয় লা সোন দা দু আকো আজহা কা তুম বাং কে আপিনান ভান চে পুয়া হে উসুমার চে পাং তুই নাং জি লাই হাই আলাম সিতামে নিলি ফানাং গে চেং বাই দু দু ইংকে আজহা কা তুম বাং কে সন উসুমার চেপাং তুই জি বুস্তামে আপিনান ক্রয় খ্রে আপিনান ক্রয় খ্রে পো নিপিনান ভান কুসুম সে গেপা ক্রয় মা লাহাই বিদি নিপিনান ভান থান পিদুন থা লাহাই আলাম সেটামে নিলি ফান গেছে থান থানা তুমদু নুন হে জং লাং লাটা উসু গেছে পা জুদা প্রোগ্রাম দু লাসু তামে ইনুদার লুসু বাঙ্কে আন মিথাং বাঙে চেপা জুট পো আর লুসু বাঙ্কে পিনসু বাঙ্কে আনিং হ্যাং ও আনি ও চেপা জুট নাং নিলাং তাকে পু আকো সুমাডা লানা নেতাগে পু লাপুসন পুলো ডাং তেনি গো সন লো আপু জং সে সুমা ডাং লানা আন্দে পুলো তেনি উসুমার পাদু সেতা গো সন লো লাসন আলাম কে ব্যাং তা দুদু
1: লাপুসন কি সুং
0: লাসন কি সুং পেন সে ওই সেতা নাং জি থান ব্যাং দুদু
1: নাং লিলা কে ক্লেমাং কাং বং পেন পিন সুমার তুম আমে থাং চর আলং লাপুসন লাতুম তা হা হসপিটাল আলং কে পন কে ওয়ান কাপাকলাং দাম

0: ันนิงหังมุนจ้าเป็นละปุซอนเกคลมอะปินสูตุมนังลิเทกลงลมานิ
1: เทกอีกลงลอละให้บังเกเป็นนังอันปินสูตุมเบนิลิเกคลมเกเชงฮุรบังเกนังดุนเดอาสาไบดูเป็นดามุอายะตาอาสาไบดูสิจินิลบังอาสาไบดูสินายปอนป
0: อละปุซอนสินิ
1: อาสาไบดูเป็นเลดามุปุซีนายปุปุอัมปาร์เกนอนพิอานบังเกอาสาไบดูเกชินิเนปินอาเกเนasang pimara tum hansi non ke ke ne ke pono bang philo la sinon itum bang ke kachini lo pot asabai do phan ke padikdar pon pide seta chogibu mo bang sinon bang ke benang ana achora tum bang ke pupo neli phan khobor pirai po nitum des le chepaklang nam ta chokma nang sipon vek nei ma la sona khobor
0: ni pite
1: na che antum ta do
0: seta nang li ke hin bang ke thai dam lo teng ke pin sumar tum sita me athang
1: nang barlo non ke me thang me thang আহে মাসোরফান হসপিটাল চেপাকলাং দামনাংজি
0: আপোরাতিং
1: পেনচে পোনাংজি লাহাই বাংকে আপোরাতিং পেনচে পোনিলো আসুমারা ফানসেতা বিজি আপোরাতিং পেন পিনাংজি পুলাহা খবর পিনসুমারডম সেতা মে নন বাংকে বিরটানাংজি আনিলো
0: মোহেনাং লিকি আরলো সোলাম সিথানলো পিনসুমারা তুম সেতা মে ওসুমার আফাই চেপাং তুইনাংজি পুলা পুসন আলাম থেনাংকে বার আপিনসুমারা তুম ফানসেতা মে নাং লিচে তোলো মানে nang lilong lapuson nang ka chingki nang ka che than ki sung lam lapuson nang li che tong ek loma than chi
1: chi tong ek lo ni lai la ke ni li rong ma lo la bang ke ni li rong asor si ni li phanang kar julo ni li tum ke usumara phaida do ek ulo pin su kang hong po ma si ni li tum ke a phi ong usumara phai si ong ong lo pu nang ka che than tum ta do ek lo ni nut bah ni tum ke pin su mar dum se ta me usumar do u le ge chogi gali jong se chelana thik thik pulo tang te usumar ge bi u ta ali avi usumar phan ka phang hu si man de ji pu ke ma tha a pin su mar dum se ta me
0: la pu son na do ek lo nang li ke klemang bong pen ku pu an asang pin mara tum si nang li ke thana teng pen la pu son o kalang lo আসা নিয়াসা কে মতে তে আসা কে এলা পুসনা লাম নাং থান লো পসি নে কে লহায়া সাই কে কে ক্লেম ভেক নাং পো নে চর ডোন না ভেনো সিতা নে নে আপোরা তিং পেন নে ডক্টর লং জে পেক্লাং নাং পো দাম পো লপুসনা বিরতা না চি এনক্রি পেন লপুসন কে ক্লেম মতুম কো আনো ফাই বাত তাং লো নি ওং তাং লো নাং লিহিন পেন নাং থান জি মা
1: নিলিহিন পেন নন কে থেক দাম লং বাং কে আপ্রাং কে ইনুত বাহিনী আসাং পিমার পেন আ বিসি কে লাসন ক্লাং কে নন বাং কে নিলি রং নিলি আংকাং লংকে বাং সুরি সিরা বাং ফারোহিনীরা বাং ইংকয়রা থ্রক্সি আন্দু সাং পিমার ওসমার চোপাথিয়া ফাই বাংকে বাং ফারুই সিরা বাং থ্রক কেব্রা থ্রক্সি আন আফাইদু সিতামে ও বাং ফারুই সিবা কাং বং বাংকে নন বাংকে পিনসু ফান ইংহং দিং নং নিলু ওসমার অপ্রাণ কে আলু সুতুম সিতামে আবাং আবি ফিস্তামে হসপিটাল সি পোনাং পো সুদেন এডেড হুন মিথাং সিতামে চেলানা পোনাং পো পিনসু ফান চংহং দিং কে কামচুন চেলু পিনসুতা কাম ফানসি দাম লো ইলি ফানসি নাগে দাম পিলো পু আলাম কে মাথা বা দুইগলো
0: নোনা বাঙ্গে
1: নোনা বাঙ্গে
0: মিটাতে নাংলি কে আসা সাইসি কে ক্লেম বম লো পসি নাংলি হিন পেনসি তামে গভর্নমেন্ট পেন আসন সন আসা আসা তুম ভান কি পিয়ার সাইড তাতে সরকার পেন কি পি লাবাং সোয়ার সাই নাংলি হিন পেনসি তামে কুপিপি নাংলি লং দুন তাং লো দেং দুন লং তাং লো লাবাং সোয়ার সাই পে নাংলি ফান কাম কে ক্লেম লং কো পু আনা কে রাব দো তাং লো নাংলি হিন পেন থি হেক পেন থাজি মানে
1: ও তো জিতানি না নিলি হিন পেন সরকার পে নাংগি পি আসা তোমা নাংগি পি আওয়ার সাই নিলি পে নাং আন লং লো কেলন দু আন বাং কে ফাস্ট কে নু দেং লং দুন ইগলো সাইকেল লং দুন ইগলো বেগ লং দুন ইগলো লাহাই বাং কে নিলি তুম লং দুন ইগলা ব্লো আপার কে নিলিকে ডিফু আংকাং সেগে ক্লেম পিনাংমা সাইকেল বাঙ্গে নিলি সোলাই উন এদেল ইংলং আর লক পিনাংমা সেটা মে বেগ পেনু দেং বাঙ্গে নিলি ফান পেনাং আন কেরাব দলো বেগ বাঙ্গে দেওয়াই পে নিয়ে চে পন সেটা নিলি চে পন ইলং ল আদন আদন বাং অগ্রেং নু দেট পু কিছু পে নি নাকি হাং আবি না সাতলাং নাং লাং থালাই হাই নিলি ফান পেনাং আন তুম নাং হাং হাং লাসি লা হাই হাই আলং কে কে দামা হুট বাঙ্গে নিলি গেলা বেগ পেনু দেং বাঙ্গে আকেরাব লং ই
0: লা বাঙ্গে নালি হিন পেনা কেরাব লং চে থেগং ল
1: লং চে থেগং ল
0: নাংলি আসা সাই কি ক্লেম বম উনো হু নাংলি কে ফো কিসুং কে থে তান কো পিল নাংলি লা সাই কে ক্লেম বম হু আসন সন কিসুং গা দুজি সিতা লা সন কিসুং কে ফো ইয়া হু পেন কে ইনিং নাং পাদুক দে আহু পেন হু কে নে ক্লেমিং তুম তে রেম লা পুসন দা দো হা লা পুসন কি সুং কো পিল নাংলি গা চেতং
1: নিলি ইসি ইনিং গা চে রেং নু দো আরনি সি নিলি ফান আবি আসার লাং নাং লাং থা পুলো নিলি হেম পেন হেলো ইগ বিলাং হু ইং লং আলু আনা মার পেনাং আনা কে হেলু দো আমা নিলি ফান ফোন নং কুরি গলো নন কিছু আপার কে নাংলি আবি আসা লাং নাং লাং ইঠা পেন দো ওয়াই পেনি নি নাং থন ইঠা

0: পুলো লাসোর নি বাঙ্কে নিলিটা পিনে কাছে সাক দই কংবা নিলি দাম লং লে দেলো আমার ইকে লাসোর নি বাঙ্কে নিলি নিং চেরেং নো পিলো আলাং লি তুম ফান আমার নিলি উপায় বে ওংসি নাং লি তুম হসপিটাল লেভান ইংনো ইসু উলো প্লং তে হসপিটাল লেভান ইংনো পুসি নিলি পেন খাট আকু হসপিটাল বাং বে পুলো তে নিলি তা নিলি বাং ওই দে মানে হু আলং কাপড়ে মিটিং দাম নাং কক আজালো আশা আশা তো মিটিং দাম নাং কক লো মা নিলি হাডাক লে রক ফিসি আলাং লি তুম ফুনাং কুড়ি রং জালো আমার লাসোর নি বাঙ্কে নিলি দাম ইলং লে দেলো লাসে নাংলি তুম নিলি বাং আবি দেলো পট নাংলি তুম এগে নেথা হসপিটাল ওয়ান একটা চেপা দু চেপা লাগরা লাসে অটেং বেলাংলি তুম হসপিটাল সে ভর্তি এক দেলো আমার নিকে মেলেরিয়া পিএফসি কে ক্লাং বসে নিলি ভাম্বিরটা না বাঙ্কে নিলি হিন পেন রাব দুন ঠেক থেকে আদা মা ইন্ডি ইলিনি চেরেং নু
1: চেরেং নু ওলা পুসন সে চে ঠেক লং আশা পু লতাংতে রং রূপ আসাং পি মারা তুমা ফানকে ইনুত কি সুং দেয়া হুত ইনুরা জিরপি তাংতে লাপুসন কি সুং দেয়া কি দুক দে হুদ আজু তামে ফিরলোস তামে লাপুসন কি সুম দে হুদ বাংকে হালা তুমা ফান নাংলি কে রাব দুন কুপু আন নাংলি পে প্লেং দাম উলা নিনাং থানথা
0: নিলি হিন বেঞ্চে থেকল তেংকে নিলি আজো ফিরলো নাকি হ্যাং পেন নিলি এফং টা চেতং দুন লং লে দেট পু আবিলাং সন সে নিলি গাছে থেকল নিলি ব্যাং কে দু টিক কে নিলি ব্যাং আবি দেট কে আবি দেলো নিলি ব্যাং কে দু হুনাকে হ্যাং আন বাংকে নিলি চেতং দুন লাপসি চেথেক এক লং লাং নন কুন আন পেন কে নালি হিন পেন না বাংকে কে রাব দুন লাপসন কে রাব দুন সন সে থেকল আজো নয় জিরলো নয় ফিরলো নয়
1: নাংলি সেন্টারাং কাং হালা নাংলি লাকি ফো আন আসাং পি মারা তুম পেন কাম কে ক্লেম রাব হালা তুম তা নাংলি ফান্নিং আর মানে নাংলি সে তামে হালা তুম পেন চিংকি চে থান সে তামে লাপুস নিং আর মানাং থানে থা
0: নোনা কো গাছে ঠেক দাম লং তেংকে আসাং পি মারা তুম আনিং আলু গো সোনে সে তামে নিলি গাছে ঠেক দাম লং তেংকে নিলি গে দাম সি নাংচিং কি দুন দে দেত কাং নে দিমং পিপে দেত আজাদ আলাম নাংচিং বাই দুন দে দেত লাসন বাঙ্গে নিলি চে ঠেক লং লিপিন নিলি দাম লতে ও আসা বাই দুরা বাং বজো ইনি থা চিংকি সিনা ইসোন আলাম নাংকার জদুন জি দোলাং তিজো লাইহা আলাম সি নিলি ফান লাসোন সি নিলি ফান নাংকি পু আমা লাসো গাছে ঠেক দাম লং তেং পুলো তে নিলি ফান আনিং নাংকে ওয়া বিলাং বন সং সি নিতাল নিলি দা চে ঠেক লং লাসো নাংকি পু পু পনিলি দা নিং চে কারং ও
1: লাপুসন সি নাংলি চে চে মাথাল
0: চে মাথাল মানে আনিং নাং চেং সামলো পূজা সি নিলি দা
1: চে মাথাল পিনি নাংলি হেলো উইং পেন দাক নিলি তুমা স্টুডিও লং বাং লাপেন ইলি তুম লাগা চিং কি কাচে থানাং বং পেন কাপড়ে কাপড়ে আশা তুম সিতামে নাং চিনি দুন পো লাপেন হান পার সিতামে কে নাং সদ বাংকে রং রু বা সাং পিমার তুম সিতামে পেনাং লাম থে কে নাং চিনি দুন পেন আনসু সে মেথাং আসুমার লাপেন মেথাং আহেম তুন কি মেজে ফান আসাই ক্লেম পন পপুসন সি নিলি তা নিং থেলো লাপেন নাং লিগি ক্লেম আসাই আপু থাক সিতামে আনসু সে আনাম লাই হেজু মে নাং পি পি দুন লো নাং লাসে ইলি তুম চিহু চি পুরাং দেং তা লাপ আন লিং তন নাং নাং লি ফান তা কার্ডম নাং পাজির থুই লো নি কার্ডম
2: লাপানপর সং পেমারং দেং আলং পেন আশা কে রং রূপ আসং পেমারা তুম কি সুং আহুত আকিনাং আজির পি পু আশা ক্লেমবং ফি অম্ফু ইংটি পি লাপেন হুট বাং জনেশ রং ফারা তুমং বং চিউচিপুর লামজের আর্জুলং ইং লাকে আকাশবাণী গুহাটি মহাবহু আদন্তু লুনসে পু সার্থে রং পি পেন কি লুন লুন কিমি ও রি পেন রু আর্জু সেনা লবং সলুন জিরকে পিনিসে কার্বি আজাই মেঘ লং পেন কেরত কাপচে তাকচে ইংলক

0: লাপানা পাঠানো তুম গুয়াহাটি স্টেশন পেন কবাই টাক পান আসান চান কারবে যাই মেক আর জুগ লং টাং লাও লাকে আকাশবাণী রিপ যাই মেক বাই টাক পান লাকে এফ এম বেন লং পেন মেঘাহার্ট ফারো জিরা তক বড়া সের কে লাপেন বার্তা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ লং হিতাম্বে লাবাং সো যাই মেক নাং তুম আর জুগ লং জি পিনিয়ান গা সাম যাই মেক আঙ্কুং লং নাং তুমাং নো নেলে বাবু ক্রোনিয়াং তো তে যাই মেক আঙ্কুং লাই দাং পনির নাং যাই মেক আঙ্কুং চেংসে ডিমসা লুনমারি মজা মেক পেলে চেং পনির নাং ডিমসা লুনমারি মজা মেক লং নানা না তোমার যুগ লং প শর্মিতা বড়ো কিলুনাল আলুন দামতে হাই খানাদি
1: হাই খানাদি দিশুরু খানা

0: latum ni kepe ni kri phuang bong barla hu da bangke plipi che manbu ke sitai li tum achili gi bi nahi bangke la ajalar ke dam pini ke cheng si arni la ke cheng si arni ajalar ke dam manga achili bi nahi chomphui da titi nasi adun thu arni mane second day arni pen third day arni nini arni pen ni thom arni ajalar ke dam ainki ogle ili tum achili ban bisi ke mi la pulote ainki okta healthy po la pente la bangso a inquietum la apipri chemandel liputante ene ke mot pusi pu ha english man ke moth mot che plang po la sophi la tum immerse po mati a hompen inkia hompen ang chon po minit cap and rest jil tu la sophi la arwenga mo ka che pakren po la sophi lo te la tum alu apia tum chinki po chinki cheng pet po cheta alu tum mangke anarlu bang du clip club ji আর্নি কি চিলুত পেনসি একটিভ জিলা তুমি না শিলা তুমবাং ঘন্টা কয়রা ফ্লিয়ান আন বিসি মিলা তুম ফান্ডা সব রুমিসি এলং আলু পেন আপি পাংরুম পেন আপি প্লিয়া তুম হাইডি রুমিসি বেডা লং সি বিসি মিল না শিলা তুমবাং খরিকা বুধ হ্যাঁ চেক পেনে সনসি দেচ নাহলে কালি তে হালা আলালে ফেলাং পেন দেচ হ্যাঁ আবেগ বিনাং পোলা কলম সন পু আবেগ বিনাং পো হ্যাঁ লাপু আহম আপিপ্লি মুখা আপিপ্লি তো আন্দা ডাকছে পাবো নাকবো সিংগে পু তার তামে হন তামে পু হিং সিং ডাকছে বেক্রাই নাকবো ডাক লাতুম চে বন বন বন এট জিগে লাতুম ডাকছে দো এট পো না সে ডাক লাতুম সি কোপুলেশন চেংপো না সোপেন লা আপি আলো চিংকি দে লি পুতাং আলো বাং থি ফিটবো আপি তুম বাংকে পাতি তাং দে লোতে লাতুম দা থি ফিট না সিলা এনেকে নন ভাইলেন্স সিল বম পুলা পানি পুগে তারমানে থাং বাং ফান বা শিক্ষাক সে পিন পেনসি নতুমকে হন দেখাং বুক ইতুম ফান সিল নং পিগাং দেট পদাম জুই আহম নং পিগাং দেট লমতি
1: কালাং তেনতে খাই পুথত নালি ফান কার্জু থু জিলাম থেকে লা পহেলো লাবাংসো আসু লং দেট পেন লা বিহেগ হুত আসমার বিহেগ হুত কে আ আনা বাং কে কোসন সি থনাং পো কে হাই নালি থান পাচিনি পন্থাতে
0: লা বাং কে লা পুলো মু পেন জে থান নমতি পাতি পাতি পমতি দিলা তু পাতি দেট পেন লতা নিকেপে নিকে ফং বং সে আসু আই সীতা ইলি তুমাবং কেনং সদাবং কে কেপাং রেং আহেম দোবেক নং সালা জং দোবেক নেই কে জন ফারু ইসি আপি প্লিয়া তি জং সিলি তুম পাং রেং এট জিলি পুদাং তে আহেম বং থে পিক নং নে লাপু রুমি সি লং হেদি হ আর জন ফিট ক্রে ট্রক আর পান ফিট ক্রে হিনি লা সো হেম লে কি মানা চ লা ইং কি কালানা জি আহেম হে দা রিয়ারিং হাউস পুলো ইংলিশ মেন কে পাং রেং আহেম আবে পুলোতে ইলি তুম আলি লং নে দেজি নাসি আহেম সালা জং দোবেক নাই জি হালা ডাক ইলি তুম বিতু পেনতে কাপ্রেক বিতু কিলি পেন চেং লক আর কাপ্রেক লা ওয়ার প্লাক পুন নাজাত পুন লুলে দেন নাই জি হাদা আর তুম চোদ টিং মাতি পেনে ফিজু লাহাই তা পালু লং নিতে নাং পোহ দাদা নাসি আহেম সালা জং দোবেক নাই জি নাসি হালা সো আহেম আলং তা বিতু জানাং পাবাং বি পান গে হালা ইং হাপি ইং হাপ সো লং তা নেট ফিটিং সিস্টেম বি নেই আর পেনতে হালা সো আইন কি পেপার নাং আদিম তা আর রেখা সিস্টেম তো নেই আর রেখা সিস্টেম দোলো লিপুদাংতে হালা আর রেখা কে আলং মাংকে এন ওয়েল বুবু ইংলিশ পেনে এন ওয়েল পোহালা ডাক ইলি তুম হারলুং লং লাং বি তামে মতে কাপ্রেকা সূর্যা লং মেদমে লাং বি সি হাদাক হালা সো রিয়ারিং রেক বং কেং বং পাপাং নি নাংবু লাপু তে হালা রিয়ারিং রেক লং কেপাং রেং রেক লং আর নাং লং মিসু বন নাম দিল আচ্ছা আহেম সালা জং দো বেগ নাং জি লাপু বারান্দা লং পাং রেং চম পু বাং চক জি সালা জং দো বেগ নাং পু না শিলা দোলো লিপু দাং তে ইলি তুম আলে তা লং পু আহম তা লং পো চোজর তা চোজর লং পো না সন মোহেদ নাং লি নাং কার্জু লা আইন কি আন আলাম দা নেলি নাং থান দে বুবল নাং লি ভাল ইন কি লা আসু ওয়াং দেট পেন তে হেডি কসন লো ইনিশিয়াল স্টেজ পু ইংলিশ মেন কে আসু হুত মাং কে হলা আ আন বাং নাম্বার ওয়ান আর ও হে ও আং সং চেলন সি আর ও সি লিতুম পি নাই আসে আর্তা পেন আন জং সি লিতুম পি লি পু তাং তে আইন কি তুম বাং কে হেলদি পু লা বাং এ আন পি ফিট নাং পু আসু ওয়াং লো তে
1: তাং তে কে হাই মুহে জং বেন সামি নাং লি থান বা চিনি পন লো জিরি সি আংকিয়া আনলে টিকি পনসিতা চক পো লাসিলা চিগিরি সি জংসি টিকি পনলন্তে কো আন আংকি পাংরেং পন উন পাও খাই নাং লিথান পাচিনি ইজিমা
0: চিরি সি জংসি আন ই লিপুদাং তে লি তুমেদি লাদা বাংকে লা ইংকি ইংকি আন কে মে ইংকি আন কে মে ল হে কেস্তর হে লা ইংকি আ আন ই লিপুদাং তে লি তুম লিন সুরিহিনি রা ফারু ফ্লি আন আকেজি আর বোলং জি চিরি সি লংকে নাসে লা আন জং সি ইলি তুম আর বোলং লিপু দাং তে লাদাক ইলি তুম জন ফারুহিনী রা ফ্লিক্যাপ আপি প্লিয়া তি বাং পাং রেং

0: tum lo chandrogi phul da cholo tak se vek pulo te la tum mang ke la tum isi a character dolo la tum ke 24 hours ang bong ke 12 hours ang ke dim light che dukang tum ke another 12 hours ang ke la tum ke complete dark che dukang tum la so inki o tum ke na se ke te ang hoy dim long le bi pulo te la tum inting te lang bu po abang bi the apor lo do ana hon ta mi che jeng det po abang hom dar tha bo na son se belief la he na pulo te কেথে আং বুচত দিন লংসি বিনা লাপুলতে আহম বাং মেসেন পো আপেনতে নিথম ল ঘন্টা ট্রক্সিকে বা ফো অন্যাং কক মাতি কিচে যে নাসি নিনের কেপ কে চক আর নিয়ানলে চন্দ্র কি ফুল পেন ল মতে আকু তুম পেন আহম বাং হেক নাং পো পেনতে লা হেক দে লিপুদাংতে ইলিতুম হালা আরলু আইন কি বাংকে ইলিতুম এন্ডেড নাং পো লাগে প্রি পিউ পা বলো আথে লাতুমকে ডিসকন্টিনিউয়াস ফিলামেন্ট মাতি আকু কুন বাঙে আহম বাঙে লাতুমকে হালা ইংলিশ আমেক এস আসন জিগেছে জেং আবাং মেথে পুজুত কক জুত কক জুত কক নাসি লাতুমে স্পিন জিগুর নাং কক জেং পালু বয় নাং কক নাসি আইন কি কে হালা প্রি পিউপা হে পিউপা চি চেপলাং প্লেয়াং কু আবশ্যক চেপলাং প্লেয়াং কু সি ইলি তুম মঙ্গে লা আইন কি অক বাং আহম পেন হেক এনে লাপুলোতে হালা আহম বাং আদর দু আকু হেক হে দেন আপি প্লিং যার চর আন পুলোতে লাসো আহম বাঙ্গে হালাকে তের দু কই মদি দা আদর হই দে তো নাসি হালা প্রি পিউপা বাঙ্গে লি তুম হেক এতসি আচিলি কিরিম জি আফান সালাজং বিনাং পহে সেটা আচিরি আচিলি কিরিম রে আকু কুন দো আনগে আহম দো আনগে লি তুম লা আরলো আইন কি বাঙ্গে হেক এত নাং পো নাসি লা বাঙ্গে হিতি কুদার লং দা চুজর দুমি নাং তা নাং ও পেন আদর তা দু আপেনতে কিছু দা ইলি তুম ইংলং আসু তুমকে ইলি তুম কার বিপু দেন দেলো ইংলং আসু তুম আনকে ফেব্রুয়ারি লো আসু ইংকি অ বাঙ্কে
1: চোর পারলা কে হাই নলি ফান ইংকি কোসন সি কাপাং রাই নং জিমা পু আ আন কি ই পেন আ আন কে থন লা পেন কোসন সি লানা পনং জিমা লাহাই হই আ ফুথা কে ইলি তুম পেনাং আনজে থান পনলং লো বনসামি নন ইলি তুম ভান আপর কে চকলো লা পোসন সি নিলি থেক পলং লাসি ইংকি কাপাং রাই পেন আলি আবাং কে মু ইলি তুম ইং ডেং হিনিয়া লং লে চেথান পঞ্চলনা লাসিনালি ফান পুথত আকাশবাণী দীপু হিন পেন লাপেন কে রেডিও কার্যার আদ আনা হিন পেন সামে সুরি সুরি নিকাং সাম আকারডম না পাজার ঠুইগল
0: কারণ
1: লাসি পিনি আলাংলি পেন কাচিং কিচে থান কোসন সি ইংকি কাপাং রেং নং জিমা পু ইংডেং এসি কাচিং কিচে থান কে লাপান সি কাংটন ইগল আলে কোসন সি কে লং মা লাপেন কোসন সি আলে চে পালং নং জিমা লাবাং কে মো ইংডেং হিনি লং লে ইলিতুম আরজু পন্থু ইগল নং লাসি পিনি আলাংলি পেন চিং কিচে থান কে লাপান সি কাংটন ইগল কারডম
2: রং রুবুজা মেঘলং লাপানা পানা তুম ইংকি কিমে কপাং রেঙা ফুটাক আকে হায় মঙ্গল সিং রং পিলা প্যান ওট বাং পান্ডার তেরনাং বং জিহু জিপুট আর জুই লং তালা লাকে আকাশবাণী ডিফু

0: ইমান ৰাতি এছ এম এছ? কে ৱাই চি আপডেট কৰক, নহ'লে ব্লক কৰি দিয়া হ'ব। লিংকত ক্লিক কৰোঁ, ব্লক নহয় যেন। ৰ'ব, চেক কৰিলে লিংক চিকিউৰ নে? চেণ্ডাৰ আপোনাৰ বেংকে হয়নে? কে ৱাই চি আপডেটৰ বাবে অচিনাকি লিংক খোলা মানে অচিনাকি লোকৰ বাবে নিজৰ একাউণ্টৰ দুৱাৰ খুলি দিয়া। মিছাকৈ কৰা খৰখেদাৰ ফাণ্ডত নপৰিব আৰু নকল কে ৱাই চি আপডেট লিংকৰ পৰা হাত সাৰি থাকিব। আৰ বি আয়ে কয়,
1: জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
2: লাকে আকাশবাণী ডিফু নন আর্থিক সিনাং লামজের আজাইমেক লামজের জামিয়েক লং নন আতম আর্থিক লং প অনলাইন পেন বাং টাঙ্কা নাঙাজং থুই আপুটাক লামতিক দানজি বাং তোপন বে
3: হাকো পেন্তা মনি নাতুম কিপি কাপা জিরজি এফান কিথিক পন্দ কেচেং আহুত হরমু আলার হরমু সি কাচেপাচয় আফিয়ানকে তাঙ্কা আপুম পেনসি মনি নাতুম কে নাম লাপেন কে জ্বর ইজি এফান ক্লেম পনল আফি তাঙ্কা আলো ক্লাংরের আফি লাবাংসু আতাঙ্কা আলু কাপা মি লাপেন কাহেংনু দা প্রাংপ্রে দেজি এফানতা ক্লেম পনবম তাঙ্কা আলো লাপেন আপুম পেনসি কিপি কাপাজির দোদের আফি নন আকায় হুটকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট ইউপিআই মতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হে হুই ক্লাংলো লাবাংস আবার সাই কেক্লাং পেন মনি অতুম পেনাং আন কেজয় কে দোলো আথে আতাঙ্কা চেপন ক্রিক্রে দেত্তা জয় কে পেন চোনাম চরেজি আফান আবার সাই লংলো সিতামে অনলাইন ট্রানজেকশন আজৈনে ফাইন্যান্সিয়াল স্ক্যামস মাতে তাঙ্কা পাংলিম পিদেতামে কেবাদ আর বি আই মাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আতুম রিপোর্ট আলং ব্যাঙ্ক আতুম কাপাচিনিকে কেদাম তাং নিঙ্কান ইসিহিনিয়াংবং ফান ক্রে ফো আন রার আফান কাচং থুই পন্দু লাকে কুটি সুরি থ্রক্সিকেপ আতাঙ্কা সুসে লাহাই কাচং থুই পেন জাসেমেটকে ক্রেডিট ডেবিট কার্ড ইন্টারনেট ট্রানজেকশন হেহুই হেনলো কে অংনাই তাংতে কসনা বিদি পেন্সি বাং ইলিটুম আতাঙ্কা নাং কাচং থুই ইজি আফান বিদি কে ক্লেম পনমা লাসোফু থাক লাংদাম সিনা আহক হে ফোন কল টেক্সট মেসেজ কালিতে ইমেল নাংকিলু জং সি বেং অলং আসাই ফু কালিতে আসাই খি পু চেক্রং সি ফোন নাংকিলো কালিতে মেসেজ নাংলো সি ডেবিট কার্ড কিজুত সি ডিজিট ফ্লি নাংকেহাং কালিতে অনলাইন পাসওয়ার্ড নাংকেহাং পুলোতে নাংলি চেরক টক নাংপু আথে বেং আসাই ফু কালিতে আসাই খি আতুম লাসো বেংকিং অপারেশন আপুথাক হাং হে লাপেন হাংলংলি বেং আসাই খি ফান হেম নাংকেতয় জং সি কমাননে নাংলি হেম আনবাং সি বেং আসাই খি কাচেক্রং লাপেন ডেবিট ক্রেডিট কার্ড কেলার জি ফান নাংকেহাং পুলোতে পিদু নাংনি লাপেন পাসওয়ার্ড তামে চেথানু নাংনি লাসন হেমালং আন দামসি ক্রেডিট কার্ড কালিতে ডেবিট কার্ড কেহাং আতুম পুলোতে লাহাইকে কাচেক্রং তাপ লাপেন কাচং থুই ইজি আমনি আতুমলো পু চিনি নাংপ জংসি ব্যাং আতুম নাংলি ডেবিট কালিতে ক্রেডিট কার্ড কেলার নাংজি পুলোতে পোস্ট অফিস কালিতে আলাংলিতুম আনিং কাচিথে কোরিয়ার সার্ভিস পেন্সি হেমালং আন নাংলো জি নাংলি আবান আকার্ড কে এনবম আহুত আন্তা আলাংলিতুম লাসন সি ক্লেম পঞ্জি লাসি মাজক তামে লাসন বেং আসাই খি পু চেক্রং সি কার্ড কেহাং আবাং আফান হদাই দে দেট নাংজি কার্ড কিমি লং দেট আফি আবান আকার্ড আবাং পাহেংনু পামি নাংজি সিভিভি নাম্বার তা পাপ্রাই পামি নাংজি লাপেন ম্যাগনেটিক স্ট্রিপ পুথত এনুন এ দেট জি আফান কার্ড পাহেংনু পামি নাংজি টেক্স মতে মিদু কাচেবয় জি আফান আর বি আই মতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেন মেসেজ নাংকিলু আর বি আই মতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমেন পেন ইমেল নাংলো সি মিদু কাচেপালং জি আফান আসাই আংদেং ক্লেম বমলো লাসি ক্রেডিট কার্ড নাম্বার লাপেন সিভিভি কোড কেহাং কালিতে ব্যাঙ্কিং পাসওয়ার্ড তামে নাংকিলো জি আফান ইমেল নাঙ্গাপালিতা দুজি লাসন মেলস থাংটা কালি লাকে কাচং থুই ইজি আফান চট আর বি আই মতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কালিতে

হিন্দি লামার জান আলু নিজে আমি গেলাম পেন আদুন থুলু না দেখছ না বাদল আলামার জান পেন কিলু নিজে তোমাকে অনুরোধা পডওয়াল জসবিন্দার নুরুলাল পেন সুখবিন্দার সিং আলুন লামতে যুগনে যুগনে।

আসামের সালনে যা মেঘলং পেন কি পাডুসে আর জুখন সুমন কল্যাণপুর কিলোনালন আলো নামতে হেদিনা তরালে ততাংতে আর জুখছিলাম।

0: আসামি সালনা জামিয়া কেলা পানছে একান্তা নেগল লাকে আকাশ ফানি দেব আদন থু জামিয়া নন লম সোপলে তে নাতাম আর জুগলাম প
1: কার্ডম রাজার
2: কার্ডম কার্ডম বেসাং হো
1: নালি কে সাই ক্লেম লক বুঝ
2: ওই লাপু লো জো
1: নালি তো মরং কে আর আসার পেন মাসি থুর জো মাসি আর ক্লার ইগরে লোলে
2: ওই তি জো চেপুং কে দোনো দাকে হ
1: মি পিগলো রাজার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর আমেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
2: নালি তুম কাদো কবে হির জুমেলো জো
1: মি পিক মি পিক রং সার নাংরি তোমার রংকে আমেন পেন চেতন চিলু রং কাংথির কপাংথির আসাই কি আর নাম আসাইলু লাসি তো কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশনে তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
2: লবংস আসাই পেন ইলিটু মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংথির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
1: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো

ini radio karju kato kawe koti injir atuma phan nili doctor jangmi pen kardom pajer iklo pini tum ka chithan pon injia lam bangke national nutrition week po putha lasi national nutrition week ke anin kanwang ta ili tum chapati pon wer tarigi si tu tarik troxi september an ha 1982 anin kan pen ili tum national nutrition week chapati pon wer lo National Nutrition Week abangke United States lake America adet si 1980 aninkan si kipaman poncheng. Labangke American Dietetic Association mate Academy of Nutrition and Dietetics atum si kipati poncheng mate atirpi kien poncheng. Labangso Nutrition Week bangke ilitum kuson si healthy eating ma kicho kijun penta akaprek akaprek abimar mate akisu chepa videji mate kichiri dun thekji phansi ilitum laso nutrition week bang chepati pon bomno lasi pinning ke ilitum la national nutrition week a theme for 2024 bang ke nutritious diets for everyone pusi united states atum hok ponlo lak bang ke ili arling alam mate karbi alam pen pulote nutritious diet pulotakte ilitum vitamin ke do bemar ke kom mate akisu pen ke chepa jokji han an mate kichu hormulong vitamin do muchot mineral sai do muchot lahai si ilitum সব পেঠিয়া থাক মাতে ইলিতুম কার্বি আংলং পুনন ইন্ডিয়া পুনন তুম আন্তা ইলিতুম লাসো নিউট্রিশন উইক থিম আলং ইলিথান নাং থান পন ইকপো লাসি হেলদি ডাইট পুলোতে ইলিতুম কপিসি চোনাং পো মাতে কপিসি ইলিতুম জুনাং পো পুসি পিনি ইলিতুম চিথান পন লুনা নিউট্রিশাস ডাইট পোকে ইলিতুম কাদুক কাবি অসুখ বিহেক ঠিহেক মতে ইলি আর্লিং গিথে সারু সারপি তোমহান আন্তা লাগে আকিনাং সত আলামল আথিমা ইলিতুম কিছু রং লে কিছু নং লে পেন্তা কিছু চলং বা আও কাপ্রাণ মেমে লাবাঙ্কে ইলিতুম মেল নিউট্রিশন পুষি পুব আথুকিং কেডক কেচু তুমতা আকিছু চলং নন কমিউনিকেবল ডিজিজ বা এন সি ডিজ পুষি নিতুম মেডিকেল টার্ম বেন কে পুবু হে লাসি লান এন সি ডিজ আকিছু পুরুটং থে ইলিতুম এক্সাম্পল বাংকে ডায়াবেটিস তাহ প্রেসার তাহ লাপেন এক্রম কে থে ওবিসিটি বেশি ওয়েট কে অং ওভার ওয়েট মাতে ওবিসিটি লাহাই আকিছু পেন ইলিতুম আফি আফি পুলোটং থে ইলিতুম কমপ্লিকেশনস নাংক্লাং পো ইলিতুম লিভার তা হিং নো পো হালা ক্যান্সার আন্তা ইলিতুম লিডাম রক্তা থেক মতে মনিতুম আপ্রাণ কেদাম দো ওলো লাসো নন কমিউনিকেবল ডিজিজ পাঙ্গে লকে ইলিতুম ডায়াবেটিস মানে প্রেসার কে অং জয়নি ইলিতুম হার্ট এটেক নাং দোপো কোলেস্ট্রল নাং কে অং জয়নি ইলিতুম স্ট্রোক দোপো লহাই আকিসো পেন কচিরি নাং জি পুলাদাংতে ইলিতুম হা কিচেং সি আমহাং থেক মিরা কং এর তুম হান আন্তা ইলিতুম হেলদি ডাইট সি পিনাই আসি কোসন সি ইলিতুম লসো আ হেলদি ডাইট মতে নিউট্রিশিয়াস ফুড পুসি পুপু বাং আরেং কে লগ আলাম পেন লসি ইলিতুম কোসন সি লা কিচু কিজুন বাং রাইট ফুড মতে ইলিতুম কিচু পেন লহাই আ কিসু কে চপা জক জি লহাই কিচু নং জি মতে কপি সি কিচু নং জি মা লা বাং আসাপসো নিলি নং নিতুম হান নং চিথান পন নিংটু লসি ইলিতুম পেরথি লং কে কিচু কিচু না হরমুতা নাং প্রেক পোম তংলো মাটি ফ্রেশ হরমু বাঙ্গে ইলিতুম কেলং জুম বোম তংলো প্রসেস ফুড পুডুডো ইসি মাটি প্যাকেজ ফুড মাটি ফ্রোজেন ফুড পুনন লম কেলং দো লাহাই বাঙ্গে আঠু

ati calories lahai bangke ilitum long pon opo ilitum lahai processed food hai long bangke a two calories taho lahai carbohydrates bangke ke long ong upo sitami ilitum akinang sort a vitamin mate ilitum protein lahai bangke ilitum dietary fiber posipopo lahai bangke ilitum long pon pedetpo pena ana kisu bang ilitum mopen chithan bang diabetes pressure cholesterol bandi liver hai nang paheng nuji a chances to OTT lasi ilitum lahai bangke kichu chipajum nang po lapen ilitum isi balanced diet po concept to la balanced diet mate healthy diet bangsi ilitum un anke kichu kichun ahut chimatha pon ignang po lapen gender la arlusu mati pinsu ala tum mati ilitum a lifestyle athe ka tum ke kichu kichun bangke ilitum arta lapen ilitum gender laki male female mati pinsu arlusu tumhan a age tin mati ibu bepin mati hodaita kangni mati sedentary lifestyle pusibu pulatum abangke energy level ta mati kichu kichun kinang ji ta asapso jum hekpo lasi ilitum ko anma ilitum ing ing kibu mati ilitum jakong akam ke claim heavy worker atumba ambisi mati aki ong pen energy mati calories latum han ong chetpo lapen ilitum judi sedentary lifestyle lason ilitum jakong damu i akam si ilitum claim mati ilitum housewife taho ilitum nani office along office sitting job like clerk lahai puluti ilitum ing idam di lasi ilitum han energy level mati calories kinang jita kom chet po lason si ilitum kicho kijun ta la sorting pen isi chelang pami si ilitum chudunang po athema ilitum ko unspent energy mate calories kenang jipen ilitum lapen aki ong ilitum chodun det lapen energy ilitum ke spend na bang mate energy ke chepada ma bang ilitum la so ateng gali plote ilitum athu mate ilitum hanla bad cholesterol hai mang ke ilitum bang long chidu bom po chisit bom po ke mo bangge ilitum aki ong do ulo protang te ilitum ise aki so cholong po like non communicable disease diabetes ta ho pressure ta ho heart attack ta ho nani heart block do kok ta la high pressure stroke puji la high bank ki do ji a chance do piglo si ilitum ki chu ki jun bank ke ki chiri mate ki chilang pami ki nang sot la si mo pen itum chithan bom lo kichu kichun ke ali yarleng ki thidet mate sarbura sarpi tumdet kali ilitum hang thek mira khot penta chelang dun pami pulote mo future hot kisu lapen overweight ba akrom ki the obesity lahai non communicable disease bangke ke develop chipan mate lahai kisu cholong dun ji a risk bang kom chetiti pusi ilitum research mate studies along thek pon long lasi ইলিটুম মাহাং ঠেক মিরা আসো মারহান কে কাই কি তা ব্রেস্ট ফিডিং ফানসি ইলিটুম এনকারেজ নাম পো লাকে পি আচুলাং বা চোজি ফানসি ইলিটুম পাবর ই নাম পো লাপেন সিক্স মান্থস মাতে চেকলু জন ট্রক আন কে আপি আচুলাং সি পাচু সিকিমি লাপেন কান মা অন ডিমান্ড ফিডিং পুসি নিলিটুম পুপু অন ডিমান্ড মানে আউসো মারটুম কাংচির বা কাচিরু লসন দুলু প্লোতে লসো হিটিং সি ইলি চুলাংটা বা চুদুন লং সি কিমি লাপেন চিকলো জন ট্রক লো তাংটে ইলিটুম কাপ্রেক কাপ্রেক লা নিউট্রিশিয়াস ফুড মানে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং ইলিটুম পিমিলো লাকে ওসোমার আচুলাং বাং বা আপি পেন বা চুলং নাম পো লাপেন ইলিটুম লা আন পুনন সাং আন দু পুনন মাতে আঞ্জাদ আঠিসেরি আপেল ফিংনু লাহাই কই ইসি ইলিটুম কি পিপন ইন্ট্রোডিউস পনং পো মাতে ইলিটুম চুলাং পেন লাহাই কাপ্রেক কাপ্রেক কিছু তা ইলিটুম পিদুম নং পো লাপেন নিংকান সি আন কে উসোমার তুমান চুলাং কি পাচু আন তা চকল্যাং লাপেন ল্যাং বাং কে চিকলু জন ট্রক আন কে পিনাং নিলো নিংকানি সি আন তা আসাপ আসাপ লে পি চত চকল্যাং আথেমা লা উসোমার তুম চুলাং আলং সি ল্যাং বাং কি লং লাপো লাপেন ইলিটুম হং পেন সি লাং পি পুলোতে ইনফেকশন মাতে কিসু কি লং জি চান্সেস টু ওটিটি লাসি ইলিটুম লা বাং ইনি চি বিপো নাং জি উসোমার থি ই তুম বাং কে লাপেন ওসোমার তুম নিংকান সি আন ব্যাংকে ইলিটুম সুগার সল্ট লাগে সেনি পেন ইংটি ব্যাংকে ইলিটুম পিপি দেখ সিকিমি লা নিংকানি সি

প্লেং আনা ফিলে ইলিটু সুগার মাতে ইংটি ভাঙকে কি পিসে মে আথিমা অসমার তুম ওয়ান ইয়ার আনকে অর্গেন সব মুখা লাকে লিভার কিডনি হাই ব্যাং আন ডেভেলপ কালিলাং লাসি লা ইংটি লা পেন্সি নিয়ে ব্যাংকে পিপিডেস কেমি আধে কে তুম ব্যাং আপিয়া চুলাং চলং লি মাতে আবেদে এটা তুম ব্যাংকে কি নাম আঙ্কা খেরা দুঃখ সিটা পিনাং কপো সিটামি উন আনকে ইলি তুম না চুলাং ব্যাংকে পিসি সব ফান্ডা পাচি নিয়ে গেল লাসি লা ব্যাংকে ইলি তুম অসমার তুম কিছু কিছুন নেংজি কোসন মা লাসি ইলি তুম চিঠান পড়ল লাপেন আর্লিঙ্গি থে তুমকে এটাং দিয়ে কোসন লো কিছু পদে আর্লিঙ্গি থে তুম ব্যাংকে ইলি তুম কার্বি আংলং মাতি ইন্ডিয়া রাত তুঙ্গে ইতুম স্টেপল ফুড পোলো টাংতে সিরিয়াল সামুখা হেন লাবাঙ্গে ইলি তুম সাং মাতে আটা ময়দা ইলি তুম ব্যাংকে রাইস ইটার আসাম আলং মাতে কার্বি আংলং ব্যাংকে লাসি ইতুম ব্যাংকে লা কার্বোহাইড্রেটস কে মাতে মেইনলি কে ইলি তুম রাইস মাতে সাং লং মে শিলং পো লাপেন ইলি তুম হান হাই লং ভেজিটেবলস ফ্রুটস সামুখা ইলি তুম লং লাপেন ইলি তুম দাক কার্বি আং লং লং কে নন ভেজিটেরিয়ান সে কেও ইংলং আকটা লং ল্যাং আকটা লং লাসি লাহাই তা ইলি তুম কে এবাহা কে মে পুসি পুনাং পো যে ইতুম লং লান এভেলেবল লাপেন ইলি তুম অর্গেনিক ভেজিটেবলস মা থেসেরি তা ইলি তুম লং ও লাং লাসি পুদাম এট লাংদাম এট পুলুতাং তে ইলি কার্বি আংলং তুমকে কিছু কিছু না হিনকে লাপন চেমাথা উনং নি বন সিটামে ইলি তুম নন হেকলং বমলো রিসার্চ টেং পুলো টাংতে ইলি তুম আংবং তা নন কমিউনিকেবল ডিজিজ লাবাংকে ডায়াবেটিস সুগার লাহাই বাং প্রেসার টাংহ মানে কোলেস্টেরল অং ও টাহ মানে হার্ট এটেক পেন প্রেসার স্ট্রোক কেলং লাহাই বাং ইলি তুম থেকপন লং টাংলো লাসি কপিয়া পট ল ইলি তুম কিছু নন ইলি তুম আংবং লা নাং কিবাদ লংকে মেইনলি কে ইলি তুম ব্যালেন্স ডায়েট বাং পোলো লেডেট মাটি ইলি তুম আন চু হান বাং চুচি দে থেক তুম বাং অক চু চট লাপেন লাহাই হান তাহ ভেজিটেবলস ব্যাংকে রাইট অ্যামাউন্ট মাতে কান মা কিনাং জিয়ে ব্যাং ইলি তুম চুচি দে টিটি পলো লাসি ইলি তুম আজাদ হরমু লেচু পুসিতামি আসাপ সাপসি ইলি তুম চুচত নাং জি আবিসি মাতে ইলি তুম আবোদি কান মা আবেদ কে দো লাপেন আকে অং ব্যাংকে ইলি তুম চুচি দে নাং জি লাপেন ইলি তুম কায় মি কে মাতা ইসি ব্যালেন্স ডায়েট মানে ইলি তুম আঞ্চো আঞ্চো পুসিতা আনারলো আঞ্চো পুসিতা মি ইলি তুম প্লেট ব্যাং পোর্শন পুসি ইলি তুম পুপু লাবাং ইলি তুম চেলাং রায় নাং জি লাকে ইলি তুম কাই কে তা চে কন্ট্রোল সি কে মি ইলি তুম প্লেট ব্যাং লাসি ইলি তুম প্লেট লং কাই কে তা ডিফারেন্ট ফুড গ্রুপস ব্যাং দো নাং জি লাকে আকাপ্রেক আকাপ্রেকে মেইন স্টেপল ফুড ব্যাংকে রাইস লো মাতে সাং মাতে আন পুসি ইলি তুম পুপু রাইস দু নাংপো কার্বোহাইড্রেটস লাপেন ইলি তুম প্রোটিনটা দু নাংপো প্রোটিন গে ইলি তুম কোনাত পেন লোকে লং পো প্রোটিন গে ইলি তুম মেইনলি অক পেনসি কেলং লং মাতে এনিম্যাল ফুডস পেনসি লং লং সেটা মি ইলি তুম এনিম্যাল ফুড পেনসি প্রোটিন লং চট কালি ইলি তুম পালসেস পেনটা লং পালসেস পুলুটাং টি ইলি তুম ডালি টাংহ লাহাই সয়াবিন টাহল হাই আহান বিন টালং লাসি ইলি তুম রাইস ব্যাংকে কার্বোহাইড্রেট নাং পিপ প্রোটিন ব্যাংকে ইলি তুম হান লা দালি লাহাই নাং পিপ লাদে পেন ইলি তুম হান কে নাং সটকে ডাইটেরি ফাইবার্স ডাইটেরি ফাইবার্স ইলি তুম কোন পেন লং পো ইলি তুম লা গ্রিন লেফি ভেজিটেবলস দেট লাগে ইলি তুম লা আর্ভো হান গ্রিন কালার মানে আকিলিয়ার আকালার আহান দেট তে ইলি তুম কাই কে তা ইলি তুম ডায়েট লং ফ্রুটস তা চোপন লং লেংজি ফ্রুটস পুলোতে ইলি তুম থেসেরে লালো আপেল তাহ ফিংনু তাহ থেসো তাহ পেনে লাসি ইলি তুম সিজনাল ফ্রুটস বাংসি মেইনলি বাং তুম কিপু পুকে রিসার্চ স্টাডিস লং ইপুকে ইলি তুম কপিমা ইলি লোকেলি এভেলেবল থেসো অপর থেসো চোদো নাং প ইলি তুম বাড়ি বা তিবক্তরাই লং ফিংনু তা দু ফিংনু হাই চোদো নাং প থৈঠে তাহ লাহাই ক্যারটস লাহাই সব তা ভিটামিনস কি অং অং আ হরমুল মেন সুপি সুনেম্পি সুপ্রিম সুফো লাহাই আনারস পারক জং ফং টংহ জং ফং থ লাহাই সিজন সা হুট কপিমা কেলং আ ফ্রুটস লাহাই সি ইলি তুম চোদুন লং বুলোতে ইলি তুম হান কেরাব টুপিক জি মানে ইলি তুম হেলদি ও জি লাসি লাহাই ব্যাংকে ইলি তুম আকে জয় কে পেন নন আনতা ইলি তুম আংবং আদুং আরাই কে লং বম লা লাসি লাহাই লে ইলি তুম চোপন লং পন্তা ইলি তুম পিনা আন আকে চক দুজি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ পেন লাপেন ইলি তুম ইসি হেলদি ওয়েট বাং চে মেনটেন সে কেমি লাবাংকে ইলি

0: tum kuson no che min tin po ili tum open balance diet bang chunang po ok punoi uti lapen gakhir lahaita ili tum chopon long sikimi sitami ili tum isi evet phanda chima thaneng ji mainly ke ili tum la arlingi thi tum bang adult satumba la healthy weight bang che maintain nang ji lasi ili tum excess calories mate excess athu ke ong ki dok ke ong hormone bang ke ili tum chunang ni lasi ili tum sugar po hormone bang ke pa kom chet sikimi sugar polote ili tum sini long wan wet leki logically ইলিটুম প্রসেস ফুড পুলো তাংটে প্যাকেজ ফুড দোজি ইলিটুম লা ম্যাগি তাং হো KFC তাং হো লা ইসি ব্যাংকে ইলিটুম ইংটি কিছুতা সবসো চিরি পন্সি কিমি ইংটি কিছু ব্যাংকে ইলিটুম আর নিসি লং 5 গ্রাম আম্পারকে ইলিটুম আহান লং জগজে দেয়াত মাতে ইলিটুম কিছু কিছু নলং চেপা দো এডেট সিকিমি লাসিপিনি নাংলি তুমহান লা নিউট্রিশন week ahood lahay alam chithan pon long pen ning charong lo lasi nangli tumta la balance diet bang chilang pon manangli tum abodi aviet hodaita chilang si koan ma kichu nang ji koan calories si chunang ji la processed food da bang nangli tumta kichu pajum pon po pusi ning thilo nasi la dak pen ang si pini nili bangge la meaning ji bang ington ponik po kardo
1: ออกปรณาใจเมฆลองอดันตุลามจิริทันอาจุกชนังลามจิริทันเจ็บบางดอกตอเจเนฟอร์รองพาร์ปีลามจิระบุตรเกะลังเป็นกัจจลองอักษรบุตรตัวตั้งเตะอาจุกชนัง
2: อัปรังซีคาโดคาวีอัตุมาพันคาร์ดอมนีลีคานิงจีจีเกআদন তিনা ফান ইসি কেনাং সট আলাম যা সেমেট কে আরবি কিজাং আ বতর আহুত লাকে লাং পেন কাচলং আকিসো ইংলিশ আলাম পেন পুদামলোতে ওয়াটারবর্ন ডিজিজেস ইলি তুম চিনি একায়াং বং কেরিং জিয়া ফান লাং কে কেনাং সট থেপিক বন সেতা লাসু আলাং আজং সি ইংথির ঠে পুলোতে কেসো চলং জি লাপেন তান অং তে এপ্রান সি কেদামজি আসাম আংকাং আরলো জাসমেত কে কার্বি আংলং আলং বার্লা আরবি কেজাং আহুত বুসিক আছি ক্লো পেন চিটি আছি ক্লো আন লাকি জুন টু সেপ্টেম্বর লাং পেন কাছলং আকে সো আফাই বাত পিক পিক ইন্ডিয়া আডেট আরলো লাং পেন কাছলং আকে সো কে থমরা টকবর ট্রক্সি আক্রোর লাকে 3.7 crore আমুনিত আফাই লাসো আকে সো লং লাপেন লাসো আকে সো সুরি সুরি আমুনিত আটুমা প্রাণ দামনাং জাসেমেত কে আর্তা নিংকান ফো পেন কিজুম আও সোমার আতুম আসাম আর লো লকতা বার্লা আরবি কিজাং আহুত ডায়রিয়া মাতে পকেদাম টাইফয়েড কলেরা লাপেন হেপাটাইটিস এ লাপেন ই আকে সো কাছলং আতুম দো ও লাং কে থে আহুত কাসা উর আ হরমু কি জুন আ লাং পেন ছিংবুই লংলোতে কেসো কাছলং আফাই বাত পিক পিক কার্বি আংলং ইংলং আ জো রং কে সেং হেলোউইং উইং আ ডিম কে কি জুন আলাং কেলং কে সুংখ্রুং কেদাম তাং পেনাং আন আনিং কান আংবং ইলি তুম আ ডিস্ট্রিক্ট আরলো জাপানিজ এনকেফেলাইটিস আকে সো লাপেন ম্যালেরিয়া আকে সো কাছলং আফাই বাত পিক আনলো লাচতাকালি ডায়রিয়া লাপেন জন্ডিস আকে সোতা কাংথির ঠে আলাং কি জুন আজয় নিল কাংথির ঠে আলাং কি জুন পেন কে ফো মেমে নাই আতুমকে আর্তা নিংকান ফো পেন কি জুম আ ও সোমার আতুম ডায়রিয়া জয়নি আবাং আরলো কে দো নাংঝি আলাং পেনাং দাম্পো আকে সার আতুম চলং লক তে কে মেজি আফান আপর নাং পিকজি আরেং আং সে সে আসার পি মার আতুম আসার পি লাপেন আপো কালো কেদো আও সো বাংহিনী আফানতা ফেরে মেমেলো আজির ডিংক্লুই পেন কায়া মাত আকে সো কাছলং আতুম বিসার আলাম ডায়াবেটিস লাপেন লিভার আকে সো লাং কেথে পেন কে ফোনাং আতুম কিজুন আলাং কাবি আজয়নি লাং পেন কাছলং আকে সো চলং লোতে এবাং কুপি লকে মানপ বিব্রেও কলেরা কালিতে

কোলাই আ ব্যাকটেরিয়া পেন নিতুম ডায়রিয়া মাতে এপক কেডাম লংপ লাসোকে সোকে এফেক আলংসি উন্দামজি আনকে এবাং আলো কেদোনাংজি আলাং পানাহক প সালমোনেলা টাইফয়েডটা লাসঞ্জাতল ব্যাকটেরিয়াল লাসো আ ব্যাকটেরিয়ালে লাংপেন ছিংবুইলতে টাইফয়েড আকে সো লংপ আনকে ইফু সোপ হেপেটাইটিস এ লাপেন ই আকে সোতা চলংলক তে লিভার হেংনোপ আনকে জন্ডিস লংপ কাফেরি মেমেনাই আলামকে লাপু হেল এবাং আলং কেদো নাংজি আলাং নাহক প এবাং আরলো কেদো চেথে আপি মাতিন তুম অর্গেনস পানাহক প লাপেন কেসো আপি পেন কাছেসং আজাকং পাংডুকওক প লাং পেন কাছলং আকে সো আংথেককে প্রেকজাম তাথেক সেতা কাচেরি নাংজি লাপেন চেরক টক নাংজিকে লাহাই হাই আংথেকলো পকে দাম লাপেন নিংকেবাং ফুকে সো কেতান লাপেন এপক কাছকর এমেক লাপেন এরেং কে এড যাই আজা কং কাবে ফু কার্টিং কালিতে ফু কার্টিং পেন কে ক্রেপ কাফেরে মেমে আংথেক লাপেন হসপিটাল আলং কে পন পেন সেকেলাং নাংজি জংসি নিংকেবাং ছিমিটমি পিন পুলোতে জংসি বারপি দাম লেমদেট জংসি ইংটুর পেন ইংহো ক্রেংসি মেখ্রি আবে এমেক চিলুত এট ফিংটা আসাবেট জংসি বারপি কেদা মাহুত ভিটা দুনলোতে ফু কেসোতা হামহে দেটে লাসন সোন আহুতকে প্রাবজিন পেন তেবকহেট সেকেলাং আদিম কালিতে ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং পনাংজি হেম হংথু আলংলে কাছেলাং সে কাছেলাং ডক্টর আলং পনতং থেকথে আকো টংসেকট পেন হেম হংথু আলংতা এপ্রান চেপেজকজি আফান ক্লেম পাংছেংমি ওআরএস মাতে ওরাল রিহাইড্রেশন সলিউশন পু পাউডার লং লং লা স পাউডার নিতুম জুনতামে লা কাংথির সেট আলাং এক লিটার আলাং লং লা স ওআরএস আ পাউডার পাংবুই পে নিতুম পাজুনতামে কেসু অতুম ফান লা পাজুন নোতে নিতুম এবাং পেন কো আন আলাং সি কেনা হকমা ইংকে কো আন ইলেকট্রোলাইট সি কেনা হকমা পাপ্লিং থুপো জং সি হেমালং ওআরএস আবে পুলোতে সামুস সো ট্রক সিনি লাপেন সামুস সো এবেং ইংটি লিটার ইসি কাংথির জিয়ার লাপেন পার্কলক টাং আলাং আলং পাংবুই সি জুন নাংপ ইংকি নিতুমলা আন কেসেমারা হুট লা আন আলাং দোমাতিদি লাটা পাজুন তামি কালিতে লিমু আলাং ইংকি নারিকল মাতে ডাব আলাং তা পাজুন নাংজি ওসমার আতুম আফানকে কেচু আসন পিবম নাংজি লাপেন চু উন আসন সি পি নাংজি সাং নাংজি কেচু আহরমুতা আংতান আলং কে জ্বর লাপেন কেনেম উইকে চেপাহেলো নাংজি সেতা ইলিতুম নিংছিবি নাংজি লা হেম হংথু আলং কেছেলাংকে টংসেকট আফানছট ডক্টর আফান চেপেকলাং বেক নাংজি জংসি কেমে আংথেক আবেতে লাসু আকে সো আফান কেখাং আতোয়ার লাসু আকে সো কাছেপে মেজি আতোয়ার কে কেখাং হেনলো কেমে নাই লাসি জয় কে ইলি তুম কে ক্লেম নাংজি কে কাংথির সেট আলাং কিজুন কিজুন আলাং কাইতা মিনিট ক্যাপ আন পেসো নাংজি কালিতে ক্লোরিন ট্যাবলেট এন নাংজি কাংথির সেট আদিম সি কিজুন আলাং পাংপেন নাংজি আদিপ্তা দো নাংজি লাপেন ইরি পেন ছিফুওক বেদেট নাংজি বারপি দাম এটা ফি সাবুন পেন ইরি চার সাম পেমে নাংজি বারলা আরবে কিজাঙা হুত কিতুন টাং আসন সি ছো নাংজি কেলেপ টাং আথেসেরে লাপেন আকে ওয়াই পেন কেছো চো আহান ফারবো মাতে সালাদ আবাংকে ছোচেদেট নাংজি চো জি পুসিতামে কাংথির সেট আলাং পেন থেসেরে মাতে কেচো আহান ফারবো চাম্পামে সি চো নাংজি বিথে বিথা বারপি দাম দে সি বারপি কেডো আহেম মাতে টয়লেট আলং সি বারপি দো নাংজি কে বারপি দোতাং এটকে সাবুন পেন ইডি চার সামবেক নাংজি লাংকে থে আলাং পেন ছোটুন ছোডাং দে দেট নাংজি লাপেন জুনজে দেট নাংজি লাসো আলাং কেটেরকে লাং পেন কাছলং আকে সো কোয়ান ফেরে মেমে মা পুইলি তুম লাংদাম সিনাং 2025 আনিং

0: ikan, jakong, julaya cikluk, asam marluk, 274 Japanese encephalitis ake so apai dolo. Lapen 59 an ke apranta damnang lo. Ingkini tum karbi ang long long celang damlo pute 20 ake so la so Japanese encephalitis long lok lo. 2025 an ingkan thot la vosik juna chiklo Guwahati Medical College and Hospital along bang thomkep rahini Japanese encephalitis ake so se celang apan wang lo. La suang bong pen bang pri ke aprandam nang lo. Aki onki osomaratum. Aningkan wang ta jakong achiklo mati July pen pai pai chiklo Augustan angbong diarrhea la pen hepatitis ake so apai bat pe laki report along sidolo det adang thipi ta barla alang ke the aphi jonglo te hospital ke dam ching prom pik pik la pen lang dam lo te karbi anglong hello la hai ake so ki ong nai ke la si hamphang pen si ki khangji asai deng ponang po jirpo jirpi atum kopai ke mi karbi anglong arlo lang pi lang roi so do seta ili tum chere re te lahai alang roi pen ajok kiso apisi rik progji lahai kiso aphan khangji pulote kijuna lang peso nangji iri char sam nangji musuri en nangji aporating peder de pen si se chelang nangji rong rup ajo sajir pen do nangji ili tum kado ka veta esomar saru sarhang lapen ili tum ahamphang cherai komnang pusimi enlonang chelang petlote pranmui ke mesen lapen kangtang rak karbi anglong manpo nili lamthe nangkar judun apot chorolo pranmui mesen pen dome thakme.
1: Lapana porantum langpen kacolong akeso budak doktor jini parong parpi pen lam jiritan arjui long tangla lapan si ok pranajai meki kantonek lo lake akash vani difo
2: kardom rosar
3: kardom kardom besang ho
2: নালি কে সাইক্লেম লক বুঝ
3: ওই লাপুলজ
2: নালি তো মরং কে আর সারপেন মাসি থর জগ মাসি আর ক্লার ইগর ললে
3: ওই তিজ চেপুং কে দোন দাকে হ
2: মি পিগল রং সার ও চিনাম তা নিলি গার জুলা নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
3: নালি তুম কাদ কবে হির জুমেল জ
2: মি পিক মি পিগল রং সার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিদল রং কাংঠির কপাংঠির আসাই কি আর্না মাসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
4: লবাংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলাত লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
5: লাসি মিথাং ইং থির জিরলোতে জুতাং ইং থির জিরপো
1: লাকে আকাশবাণী দিপো নন আর্যিক সিনাং ইংলিশ আলোন জয় মেঘ ইংলিশ আলোন জয় মেঘ লংপেন কে চেং সিয়ালন আর্যিক সিনাং অল সিটি কিলোনালান আলোন দামতে অল সিটি

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবিদে সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লকে আকাশবাণী ডিপো নন আর জুয়েছিলাম তিরিমাকাই আজাই ব্যাগ তিরিমাকাই আজাই ব্যাগ লং নন আল তোমার জুগলং পো স্যামসন জিং টিয়া কাইলাম মুঠাক লং চিমিন হানসে কে টক আলামজির লামজির থানবঞ্জি বাং ধনঞ্জয় রংপি
3: রু স্যামসন সিং ইং টি কার্বিদেট লং রিকাচিং হন লাপেন কার্বিয়ংলং কাউন্সিল কাপালং বাংফু লাপেন আনপার্টা কার্বিয়া খে ফান কাচিং থুর আহিনা নাট কে জা বাংফুল আনপার্টা আলংলিকে ইন্ডিয়ান সোশিয়াল এন্ড ইকোনমিক রিফর্মার মাতে খে আফারমান ফান সাই ক্লেম বাংফু চুকামানাট কাং থুর লাপেন টক বাং লাসে আলংলি ফানকে কার্বি লামেট পো লাপেন ফাদার অফ কার্বি মাতে কার্বিয়া খে নক বে বুসি হকলো স্যামসন সিং ইং টি আমেনা প্রাং আলং রু পুপি আপৎসি হাংল রু পলাম থে কে কার্বি আখে ফরমান ফান ইসি কেথে দু আসাই কে ক্লেম পি আবাং ফু লাপেন কার্বি আখে ফান কে জা আবাং ফু আপৎসি রু পু হাংল রু পুকে আমান আপেং কে পিপেনসি হাংল লাসে আলংলি ফান কে রু স্যামসন সিং ইং টি পুসি আমান আপেং পেন হাংল ফারুক খ্রেসর কেব রা কেব আনিং কান থাং থাং আছে ক্লো নিফাই নের কেব টিকা হিলস নন কে নিচি কার্বি আংলং আলংসি রু স্যামসন সিং ইং টি আমাহাং থেকল স্যামসন সিং ইং টি আপো মেন লাকে কার্লিটাং থ্যাংকুর সিং ইং টি লাপেন আপে আমেন কে কার্লিটাং মাধবী রুট

0: আলো আবং আন কিরিপিদা মাফি শিরটক বিয়াবং জেলেঙাথে পায়াং সং আলু জয়সি মেন মেন আং থরলং চং পেন দেন হেটল লাস পরহুত মংমু আলো আবং তা নাটনি পেন নাইনজারসি শিরফান তেংখেং দুটল লাসনসি শিরটা আরি আর বিয়ানাত পেন কে আং থরলং চং পেন দেন থিপসি আরি আর এয়ানাতকে নক পেন মহমু আলো আফান কাচেসং লকল পেনাং আনা পরচেসং দেট আফি শিরটক বিয়াবং আলো আফান নক পেন ওয়ান পেটসি পাথি লটল লাসহুত আপিয়াবং তা আং থরালো পেন নাংকে তেত জি আফান চং কাং থক অং লাপু আন কাং তাং কাং নেপ আচং আন্তা ইং থক প্লট আনল মংমু আপি আফানতা লাসনসি আফিকে পাথি লটল শিরটক বি আলাংলি মংমু পিলোলো আফান পাথি লট আফি পেনকে কার্বি আতুম কায়া তেংসি রেংদক রেংনি পেন চোকলাম চোদাম লংল মংমু আফান কাপাথি আজক আলাংলি ফান শির পেন মংমু পাচেরাব লকসি শিরটক বি পাদিমকে শির বমু পুসি আফিকে চেথাং পন রংল মংমু আফান কাপাথিয়া পট পিনিয়ার নিয়ান্তালাসি কার্বি আফুর কিমো রেং সাপ আলামো দোকলো শিরটক বি মেথাং কার্বিয়া খে এফান কাচেরাই কম দুনথেকা পট পিনি আলাংলি ফান খে এতিরিম হক পনল লাপুয়ানসি শির বমু মাতে শিরটক বি আকায় আলামো পাথি হেক পেন কে থান পাচিনি কে কাংতন এগলো কার্ডম
1: তিরিম আকায় যাই মেকে লাপানছে কাংতন এগলো লাকে আগাশবানে ডিফু আদিন থু যাই মেক নন মালাম সো ফিরুতে নানাতম আর্জুগলং পাওয়া

মুনে দাতুম পেঠে রেঙে আকো পেনান সোহং পং গাছিং হন লাফেন ওসো পান গাছিং হনা জয়নে থিলা ফি আন্তা হা চম্পেন নাঙা চিলাং তো মহিলে তুম আর্জুলং লাসি নন লঞ্জে আর্জুকছে নাং রবিনা ক্রপি লাফেন প্রেম ত্রাং কিলুনা লন আলুন লামতে নে কার্লিয়া জয়নে লামার জানাবেন লাগে লেখা

কাহনা পেটে কে পেক ডাক পু এলে তুম চিনি পাম মেল নাসে আকা হন আপান কাজে তো নং জিয়া পান আনিং চি বের এলা পেন আনিং জি কাঙনে আসে সেং বে জি কাঙনে আবং সলু না দুই কান নি টেন ট্রেং না পেন অল্পনা ক্রুপিয়েস পেন লু নি থাক লামার জানা মেন নাকে এ কায় আমং বে